কথায় বলে এই পৃথিবীতে একমাত্র একটা জিনিসই আছে যেটা চেঞ্জ হয় না, যার পরিবর্তন হয় না, সেটা হলো পরিবর্তন। কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই ব্যাপারটারও কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু জিনিসের কথা, যেগুলো কি না একদম চিরদিনের, একদম শাশ্বত কাল ধরে একই আছে। আর স্পেশালি আমাদের বাঙালির জন্য তো পুরোপুরি খেটে যায়। আমাদের বাঙালিদের জীবনে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা পুরোপুরি চিরদিনের। তো সেরকমই কিছু চিরদিনের ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিভিন্ন জাতির পরিচয় বিভিন্ন কাজের মাধ্যমে হয় গোটা বিশ্বে। সেরকমই বাঙালি জাতির অনেক কাজ আছে যার মাধ্যমে বাঙালি জাতি গোটা বিশ্বে পরিচিত। কিন্তু তার মধ্যে অন্যতম যে কাজটি যার জন্য লোকজন বাঙালি জাতিকে রীতিমতন শ্রদ্ধা করেন, সেগুলো হলো বলতে গেলে সাহিত্য, কৃষ্টি, কবিতা, গান, বাজনা, বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর আমি যদি বলি যে এরকম কিছু জিনিস আছে যেগুলো বাঙালি জাতির সঙ্গে জড়িত এবং চিরদিন সেটা একই থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিল্প, সৃষ্টি, কৃষ্টি, গান, সঙ্গীত, মাধুর্য ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি বাঙালি জাতির এরকম কিছু জিনিস যেগুলো চিরকালীন, চিরদিনের। তো এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বলে পূব হাওয়াতে মালতী লতা দোলে।
1: প্রাচীন অরণ্য প্রবাদ এটা বলে যে পুরুষ মানুষের হৃদয়ে প্রবেশ করার শর্টেস্ট রাস্তা হলো থ্রু হিজ স্টমাক। কিন্তু সেটা কি শুধুমাত্র পুরুষ মানুষের জন্য? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় গোটা বাঙালি জাতিরই এটা অত্যন্ত পছন্দের একটি জিনিস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু জিনিস নিয়ে বাঙালিদের জীবনে যেটা কিনা চিরদিনের, চিরকালীন। তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে রান্না বান্না, স্পেশালি খাবার দাবার আর কি। যেমন ধরুন ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল, কিংবা চিংড়ির মালাইকারি, কষা পাঁঠার মাংস, কিংবা যদি নিরামিষ পদের দিকেও যাই, আলু পোস্ত থেকে আরম্ভ করে কত কিছু আছে বলুন তো, পটলের দোরমা ইত্যাদি খাবার দাবার কিন্তু চিরকালীন বাঙালিদের সঙ্গে থেকে যাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনফ্যাক্ট একটা ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক সাহেব ভদ্রলোক বলেছিলেন যে আপনারা এত বড় রান্নাঘর রাখেন কেন? তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে আপনারা তো রান্নাবান্না করেন না, রান্নাবান্নাটা আমরা করতে জানি। এটাই হচ্ছে আসল ব্যাপার, একদম চিরদিনের বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই আরও একটি কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।

খেলা, আগে হ্যাঁ হ্যাঁ খেলা, আর সেই খেলা যদি হয় বাঙালিদের পছন্দের, তাহলে আর কে পায় বাঙালিকে। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো কিনা বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো ফুটবল, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান। এই ব্যাপারটা কিন্তু বাঙালিদের সঙ্গে চিরকালীন একটি সম্বন্ধে জড়িয়ে আছে, স্পেশালি ঘটি বাঙালের লড়াই, এবং সেটা যদি মাঠে হয় তাহলে বাঙালি সেই আঁচ থেকে বাঁচতে পারে বলুন তো? কোনো দিনও পারে না। কাজেই এই ব্যাপারটা, এই ইস্ট বেঙ্গল মোহনবাগান, এটি হলো বাঙালিদের চিরকালীন একটি আবেগ, যেটা কিনা বাঙালিদের সঙ্গে চিরদিন থেকে যাবে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ইনস্টলমেন্টে শীতঘুম, 3 BHK ফ্ল্যাট, লাও আজকাল হামতুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান দাদা একটা চান্স দি, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান।

এখন কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, বলতে গেলে কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারাও কিনা বাঙালি জাতির সঙ্গে রীতিমতন থেকে যাবেন চিরদিনের জন্য। যেমন ধরুন উত্তম কুমার, সুচিত্রা সেন, এই মহানায়ক এবং মহানায়িকার জুটি সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। সেরকমই হেমন্ত মুখোপাধ্যায়, আবার মান্না দে, শ্যামল মিত্র, আবার আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরাও কিন্তু সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। আবার বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরাও কিন্তু চিরদিনের বাঙালিদের সঙ্গেই থেকে যাবেন। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু ঘটনা, কিছু মানুষজন, যেটা কিনা চিরদিন বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই কিছু ঘটনা, কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনার কেমন লাগলো বলুন তো জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

রেডিও বাংলানের ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, কোনো একটা জায়গা নিয়ে অবশ্যই কথা হবে এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে মন ভালো করার গানও রেখেছি। তাই বেশি কথা না বলে যাচ্ছে আড্ডায়, কিন্তু তার আগে একটা ছোট্ট গানের ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানের ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: যখনই কলকাতা নিয়ে কিছু বলার কথা আসে আড্ডায়, তখন আমার মনটা খুবই খুশখুশি হয়ে যায়। তার কারণ হচ্ছে কলকাতা মানেই বাঙালি, আর কলকাতা মানে একটা ইমোশন, কলকাতা মানে ভালোবাসা, মানে কলকাতা আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। কলকাতা থেকে আমরা যতই দূরে থাকি না কেন, কলকাতার কিছু কিছু জিনিস, কিছু কিছু এসেন্স আমরা ভুলতে পারি না, সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু প্রত্যেক দিন আমরা বাঁচছি, এটাই সত্যি কথা। এবং কলকাতা বলতে কালীঘাটও কিন্তু বোঝায়, কারণ কলকাতার যদি আমি বলি হেরিটেজ বা কলকাতার যদি ইতিহাসের গন্ধ খুঁজি, তাহলে অবশ্যই কালীঘাট মন্দিরটাকে আপনাকে চিহ্নিত করতেই হবে বা লিস্টে রাখতে হবে। তো কালীঘাট নিয়ে আজকে কিছু কথা অবশ্যই আপনার সাথে শেয়ার করব।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না,

আমরা জানি যে কালীঘাট কতটা জাগ্রত, কিন্তু তার থেকেও আগে যদি আমরা একটু পুরাণ ঘাঁটি, যখন সতীর দেহ খণ্ড করা হয়েছিল বিষ্ণুর ওই চক্র দ্বারা, এবং সেই সময় তো অনেকগুলি খণ্ড অনেক জায়গায় পড়েছে, তো সেখান থেকেই সবসময় সতীপীঠ গড়ে উঠেছে। তো কলকাতায় মনে করেন যে দেবীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল, আবার অনেকে মনে করেন 4টে না, যে কোনো 1টি আঙুল পড়েছিল, এবং সেখান থেকেই সতীপীঠ হয়। এবং তারপরে অবশ্যই মূর্তি আসে, মূর্তি অনেকে দান করেন এবং মন্দিরটাকে দেখাশোনা করা হয়, এবং অবশ্যই ইংরেজ আমল থেকে কিন্তু কালীঘাটের নাম ডাক ছড়িয়ে পড়েছে কলকাতা জুড়ে। এমনও শোনা যায় যে ইংরেজরা তো, যদি তাদের রিলিজিয়ান ওয়াইজ বলি, তারা তো অবশ্যই তারা খ্রিস্ট ধর্ম মেনে চলতেন, কিন্তু তারা কিন্তু নিয়মিত পুজো দিতেন মা কালীর।

কালীঘাট বলতে একটা ইমোশন, কালীঘাট বলতে একটা ভালোবাসা এবং আধ্যাত্মিক জায়গা, এবং তার সাথে সাথে সতীপীঠ, এবং তার সাথে সাথে কলকাতার একটা ঐতিহ্য, বা কলকাতা যত বছর হয়েছে সেই কলকাতার একটা এসেন্স কিন্তু বয়ে চলেছে কালীঘাট। কিন্তু অনেকেই মনে করেন যে 200 বছরের চেয়েও কিন্তু পুরনো এই কালীঘাট, এবং অবশ্যই যে পোড়ামাটি মন্দিরের আনাচে কানাচে বা মন্দিরের দেওয়াল জুড়ে আছে সেই পোড়ামাটির ধ্বংসাবশেষ বলা যেতে পারে যে ধ্বংসাবশেষ হচ্ছে, তার কারণ হচ্ছে সেটা ক্রমশ খারাপ হতে চলেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু সেখানকার সরকাররা পুনরুত্থানের চেষ্টা করছে, পুনর্নির্মাণের চেষ্টা করছে মন্দিরটিকে নিয়ে, এবং এখানে হাজার হাজার দর্শনার্থী আসে সেটা নতুন করে বলার কিছু নেই। এবং কালীঘাট এমন একটা জায়গায় যেখানে মা কালী সত্যি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বলেই আসেন, এবং সবচেয়ে বেশি ভিড়টা দেখা যায় কালী পুজোয় তো অফকোর্স, এবং তার সাথে সাথে নববর্ষের, কারণ হাল খাতার করার জন্য যে সময় ভিড়টা হয় সেটা অবশ্যই যদি কখনো আপনি কলকাতা ভিজিট করেন তাহলে একবার হলেও কালীঘাটের সেই মোমেন্টটা আপনাকে দেখতেই হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো

0: ফিনিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কালীঘাটের যে পাশে আদিগঙ্গা আছে সেটার গঙ্গার জলের মতো নেই। রিসেন্টলি আমরা সবাই জানি আদিগঙ্গার অবস্থাটা কীরকম, কিন্তু কালীঘাট মন্দিরের পাশে একটি পুকুর আছে যেটাকে, যেখানে সেই পুকুরটিতে মনে করেন অনেকেই যে মায়ের যে সতীর বা মা দেবীর যে অংশ পড়েছিল সেই অংশ নাকি পুকুরে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়। আর তার সাথে সাথে মায়ের যে অংশটা বা দেবীর যে অংশটা মন্দিরে পড়েছিল সেটি নাকি একটি সিন্ধুকের মধ্যে এখনও আছে আর সেটি পাথর হয়ে গেছে এবং সেটা অবশ্যই সবার সামনে বের করা হয় না। মায়ের মুন্ডবালা সোনার, মায়ের মুকুট সোনার, মায়ের জীব সোনার। তো এরকম একটা কালীঘাটের মন্দির, এরকম একটা প্রভাবশালী ঐতিহ্যবাহী মন্দির যেখানে অনেক স্পিরিচুয়াল ফিল করে অনেক মানুষ, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই তাহলে, এবং যদি আপনার মনে হয় যে কলকাতায় গেলে আপনি একটু পুরনো কলকাতার ছোঁয়া পেতে চান, তার সাথে সাথে স্পিরিচুয়ালিটির ছোঁয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কালীঘাট ভিজিট করতেই হবে। এবং এই যে আজকে ছোট্ট আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা সত্যিই একটু স্পেশাল, এই কারণেই স্পেশাল, আমরা অনেক সময় মানুষের কাছে, আরেকজন বন্ধুর কাছে হুমড়ি খেয়ে পড়ি। এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা মজার ব্যাপারও আছে। কখন আমরা হুমড়ি খেয়ে পড়ি? যখন আমাদের সেই জিনিসটার প্রতি প্রচণ্ড ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা তখন অন্য কিছু আর পিছনে তাকাই না। আমরা সরাসরি মনে হয় যে যেভাবেই হোক এই জিনিসটা আমাকে পেতেই হবে, আর তার জন্যই কিন্তু সব কিছু ভুলে, সব কিছু অভিযোগ, সব কিছু দুঃখ, সব কিছু রাগ, কিংবা বয়সটাও ভুলে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি। হয়তো এমনও সময় থাকে বয়সের থেকে ছোটো হওয়া সত্ত্বেও তখন মনে হয় এই জিনিসটা আমাকে পেতেই হবে, তার জন্য জান প্রাণ লড়িয়ে হুমড়ি খেয়ে পড়তে হবে। তো এই যে ব্যাপারটা আমাদের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে, এর মধ্যে একটা মজা আছে, আর সেই মজাগুলোর মধ্যে কখনো কখনো আমাদের ভালো লাগাও লুকিয়ে থাকে। আর আজকের এই আড্ডা সেই হুমড়ি খাওয়া ভালো লাগাগুলো খুঁজে বের করব, আর অবশ্যই আপনাদেরকে শোনাবো। তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, আর জুড়ে থাকুন এভাবেই radiobanglanet.com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন হ্যাঁ ঠিক প্রতিদিনের মতো আবারও কিছু গান, আর তারপর আবারও হুমড়ি খেয়ে পড়া কিছু কথা, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। তোমার মনে পড়ে যাচ্ছে এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা টুকরো ঘটনা আমার জীবনেও কোথাও না কোথাও ঘটেছিল। আসলে আমাদের একটা বয়সের সময় এখনও আছে, যদিও সেই ব্যাপারটা, সেটা হচ্ছে ঘুড়ির প্রতি একটা লোভ। মানে যে বিশ্বকর্মা পুজো হয়, সেই বিশ্বকর্মা পুজোর আগে থেকে আকাশে প্রচুর ঘুড়ি উঠত, আর সেই ঘুড়ির ব্যাপারটাকে মাথায় রেখে বেশ দু সপ্তাহ আগে থেকে একটা লড়াই চলত। কী লড়াই? না, আমাদের যে করে হোক প্রচুর প্রচুর ঘুড়ি জমাতে হবে ধরে, আর সেই ধরা ঘুড়ি বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ওড়ানো হবে। হ্যাঁ, এক্সট্রা যা কিছু কেনা হয় ঠিক আছে, কিন্তু ধরা ঘুড়ির মজাটা আলাদা। সে যেভাবেই হোক একটু ধরতে পারতে হবে এইটা। তো এরকম বেশ চলার মধ্যে মধ্যে এমনও একটা দিন, যে দিনটা আমার আজ মনে পড়ে যায়, আমাদের ঠিক সামনের বাড়িতে একটা বড় পাঁচিল দেওয়া ছিল, জায়গাটা ঘেরা, এবং ওই ঘুড়ি কেটে এসে পড়েছিল সেই জায়গায়। তো আমি ছাদ থেকে অনেকক্ষণ দূরে সেই ঘুড়িটাকে লক্ষ্য করছিলাম, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আর বেশিক্ষণ মনে হয় এই ব্যাপারটাকে লক্ষ্য করার পর্যায়ে থাকবে না, কারণ আর একটু হাওয়া দিলে ঘুড়িটা উড়ে অন্য আরেকটা বাড়িতে পড়বে, যেখানে আমার যাওয়াটা খুব দুষ্কর হয়ে পড়বে। তো যথারীতি সামনে যাদের বাড়ি তাদের বাড়িতে আমি পৌঁছে যাই, এবং যেভাবে হোক মানে ওই কিছুতেই আমাকে সেই ছাদে উঠতে দেবে না, এবং যা হোক করে মানে ওই বলাটায় হুমড়ি খেয়ে পড়ার মতো একবারে হুমড়ি খেয়ে পড়ে যাকে বলে না, আমি জাস্ট নিয়েই চলে আসবো, একটুখানি আমাকে দিতে দাও। তো এই যে ব্যাপারটা করতে করতে আমি তো এই ছাদে পৌঁছই শেষ মানে একদম মুহূর্তের কাছাকাছি, যখন আর একটু হলে ঘুড়িটা উড়ে যাবে। তো দুঃখের বিষয় না, প্রথমে আনন্দের ব্যাপারটা বলি। তো ঘুড়িটা আমি পেয়ে গেলাম, এবং যেটা আরেকটা ঘটেছিল, সামনে থাকা যে লম্বা পাঁচিলটা সেটা আমার ওই একটা টোকাতে পড়ে গিয়েছিল। আমার আজও মনে হয় যে তখন অত অটোমেটিক সবাই জেনে গেছিল যে আমি এই বাড়ি থেকে এসেছি, এবং একটা ঘুড়ির জন্য একটা পাঁচিল ছেলেটা ভেঙে ফেললো। মানে অগত্যা বাড়িটা খুব পুরনো দিনের বাড়ি, আর সেই বাড়ির মধ্যে যে পাঁচিলটাও ছিল সেটাও বেশ পুরনো কালের হয়ে গেছিল, কিন্তু সেটা যেরকম হুড়মুড়িয়ে পড়ে যাবে আমার হুমড়ি খাওয়ার দাপটে, সেটা কিন্তু আমি আজও ভুলতে পারি না। এবং সত্যি আমি তখন অবাকভাবে সেই ঘুড়িটা হাতে ধরে দাঁড়িয়ে থাকি এবং দেখতে থাকি সেই লম্বা পাঁচিলটা হুড়মুড় করে পাশে পড়ে যাচ্ছে। ঈশ্বরের পরম আশীর্বাদ, কারোর কিছু ক্ষতি হয়নি, কিন্তু হুড়মুড় করে আমার পড়াতে যে হুড়মুড় করে এভাবে পাঁচিল পড়ে যাবে, এটা আমার জীবনে দেখা প্রথম, তাই আজও আমি ভুলি না। আর বিশ্বকর্মা পুজো এলেই আমি সেই পাঁচিলটার দিকে, আজও সেই পাঁচিলটা আবার নতুন করে গড়া হয়ে গেছে এবং মজবুত একবারে যাকে বলে, আজও দেখি একদিন এই পাঁচিলটা হুড়মুড় করে পড়াতে আমার একটা অদ্ভুত, আজও আমার মনে আছে, মানে পাঁচিল পড়ে গেছে সব ঠিক আছে, ঘুড়ি আমার হাতে, সেই অবধি নিয়ে এসে আমি বাড়িতে বসে থাকি, এবং যখন পুরোপুরি ব্যাপারটা জানাজানি হয় তখন আমি মুখটা দেখাই যে আমি সেই মেন কালপ্রিট, যে একটা ঘুড়ির জন্য একটা লম্বা পাঁচিল ভেঙে ফেলল। সঙ্গে দেখুন, কোথাও যাবেন না, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়ায় স্কুল। এই স্কুলে সবসময় কোথাও না কোথাও দুষ্টুমিটা জারি থাকে। তো একবার আমার আরেকটা জীবনের কাহিনী বলি, মানে এইরকমভাবে কিন্তু বেশ কয়েকজনকে আমি জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিলাম একটা সময়। স্কুলের আমি যেখানে পড়তাম সেই স্কুলের উপরের যে পাম্পটা ছিল সেই পাম্পের একটা মাথা ছিল, মানে ঢাকা কভার্ড করা। তো সেই কভারটা বেশ নিচে থেকে অনেকটা উপরে, আর তার পাশে একটা লম্বা বড় চওড়া মানে জলের নিচে রিজার্ভার ছিল, আর তার ওপরটা বেশ দাঁড়ানো লাফানো ঝাঁপানো সব কিছুই করা যেত। তো দুর্ভাগ্যের বিষয়ে আমি সেই পাম্পের মাথায় উঠে স্কুল সেদিনকে ছুটি পড়ে যাবে, একদম পুরো গরমের ছুটি পড়ে যাবে আর কি। তো সেই পাম্পের মাথায় উঠে একটা বল পাড়ছিলাম, আর ওখান থেকে দেখলাম বেশ জায়গাটা বেশ অপূর্ব জায়গা, এখানে কেউ ওঠে না। আমি তাই ওখান থেকে সেই একটা বন্ধুকে বললাম, তুই এখানে আমাকে ক্যাচ দে, আমি তোকে এখান থেকে ক্যাচ দেবো। তো এই ব্যাপারটা চলছিল, বেশ কিছুক্ষণ চলছিল, ভালোই যাচ্ছিল। হ্যাঁ, বলটা আমি ওকে ছুটছি, ও আমাকে ছুটছে, আমি আবার ওকে ছুটছি, ও আবার আমাকে ছুটছে, এরকম ভেবে ব্যাপারটা বেশ মজাদার হচ্ছিল। আর চারপাশে পুরো উঠোনটা জুড়ে ছেলেরা ছোটাছুটি করছিল, মানে আজকে যেহেতু ছুটি পড়বে তাই কোনো আর ভ্রুক্ষেপ নেই, যে যেভাবে পারছে একদম মজা লুটছে, আমিও তাই। এরকম কিছুক্ষণ চলার পর যখন মানে প্রায় এবার স্কুলের গেট থেকে আমরা বেরিয়ে পড়বো, বেশ 24-25 দিনের একটা লম্বা ছুটির জন্য, গ্রীষ্মের ছুটি, স্যার ডেকে পাঠালেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন ঘরের মধ্যে, এবং বেদারব দেবেন ভেবেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার এই ঐতিহাসিক একটু চেহারা খুব রোগা ছিলাম, তো যাই হোক এখনও আছি তবে অতটা নয়। তো সেই ভয়ে গার্জেন কল করলেন, এবং গার্জেন যাওয়াতে এই ব্যাপারটাই বললেন যে আমি ওকে আগা পস্তলায় উদুম নিতাম কিন্তু চেয়ারার জন্য মেচে গেল, কিন্তু আপনি বলুন ওই পাম্পের মাথাটাকে যদি বলটা না ছিটকে ও নিজে ছিটকে পড়তো তাহলে কী ক্ষতি হতো, তার দায়টা কে পড়ছে মানে নিত আর কি। সত্যিই তাই, এখন বুঝতে পারি যে কী চরম ভুল সেগুলো করতাম, কিন্তু ওই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এই যে তখন আমার মনে পড়ছে স্যারের কাছে একদম হুমড়ি খেয়ে পড়ার মতো আর কোনোদিনও করবো না স্যার, এবারের মতো ছেড়ে দিন, এই যে ব্যাপারটা আমার মনে পড়ে গেল। আজও কিন্তু স্কুলে হেড স্যার বা স্যার বেত নিয়ে থাকলে ছোটো পুঁচকেরা কিন্তু সেটাই করেন, একদম হুমড়ি খেয়ে পড়ার মতো, আর কোনোদিনও করবো না, আর ভুল হবে না, আমাদের হাটটা জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর আপনিও এরকম হুমড়ি খাওয়ার যদি কোনো মুহূর্ত থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 4475039657123। আমরা ফিরব, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সবিতা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়া। তো কলকাতার এমন কিছু জায়গা আছে যে জায়গাটায় বৃষ্টি হলে, মানে চরম যদি বৃষ্টি হয়, তখন কিন্তু আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। মানে এতটা পরিমাণ জল জমে, সেখানে কিন্তু সেদিনকার মতো কাজের বিরতি টানতে হবে। অথবা আরেকটাই পথ আছে, যে পথটায় আপনাকে খুব সহজে সেই মানুষটাই পারবে আপনার গন্তব্যস্থলে ওই জায়গা থেকে পৌঁছে দিতে। প্রচণ্ড বৃষ্টিতে সেই মানুষটাই পারবে আপনার গন্তব্যস্থলে ওই জায়গা থেকে পৌঁছে দিতে

0: কলকাতার এরকম জায়গায় যেখানে উপায় নেই, খুব সেজে গুজে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা বুঝতে পারেননি কিন্তু সেই বৃষ্টির মুহূর্তে আটকে গিয়েছিলেন সেখানে কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায়। আর প্রচণ্ড পরিমাণে আমার স্ট্রিটের ওখানে একটা জল জমে, আর সেই জমা জল এবং এ কী করে তিনি সেখান থেকে মুক্তি লাভ করবেন? হঠাৎ দেবদূতের মতো দেখা গেল এক রিক্সাওয়ালাকে, যে তার কাছে যে পৌঁছলো, বাবু কাঁ পে যায়ঙ্গে আপ? তো বলল আমি এরকম শ্যামবাজারের দিকে যাব। সে তখন নেই বাবু আমকো ইতনা পয়সা লাগেগা। তো বলল না এত পয়সা তো দিতে পারবো না, কিন্তু আমার নেই বাবু নেই আম নেই যায়ঙ্গে। এইরকম বলাতে ভদ্রলোক প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, যে আমাকে রক্ষা করো বাবা, আমরা বুঝতে পারিনি এরকম একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে আমাদের বেরোতেই হবে। আর এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন বাজে বেলা দুটো, রাত 8টার আগে কোনো গল্প নেই। তো আমার আজও মনে পড়ে সেই মুহূর্তের ছবিগুলো, যেখানে সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা সুন্দর করে এর উপর বসে রাস্তা পার হলেন, সেই জল ঠেঙিয়ে শ্যামবাজার পৌঁছে গেলেন ঘন্টা দুয়েকের কঠিন পরিশ্রম সেই রিক্সাওয়ালার জন্য। radiobanglanet.com এর পক্ষ থেকে এই রকম রিক্সাওয়ালাদের সালাম জানাই, কেন আজও হাতে টানা রিক্সাওয়ালা আছে এবং পরিশ্রম করে তারা একটা জায়গায় আজও জীবিকা নির্বাহ করছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই আড্ডায়।
1: কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো হুমড়ি খেয়ে পড়ার গল্প শুনছি আমরা রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের সঙ্গে আছি, আমি শৌভিকের সঙ্গে আছেন, হ্যাঁ আপনারা, এবং আড্ডা রীতিমতো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো শেষ যখন করব একটা মিষ্টি মুখের ব্যবস্থা করব, এই কারণেই বললাম। তার কারণ হচ্ছে একটা ছোট্ট প্রেমের কাহিনী, মানে প্রেমে হুমড়ি খেয়ে পড়ার ব্যাপারটা না হলে ঠিক জমে না শেষ অবধি, তাই না? হ্যাঁ, ধরা পড়ে গেছেন মেয়েটি এবং ছেলেটি, কোথায় না তারা ঘুরছিল পার্কের কাছে, এবং জানাজানি হয়ে যায় এবং ধরে ফেলে তার মা। প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা জনবহুল এরিয়ার মাঝখানে, এবং তাকে বলে, না না আর আমি কখনো ওর সঙ্গে প্রেম করব না, এই আমার শেষ। ছেলেটির চোখ মুখে কাচুমাচু অবস্থা, প্রায় কেঁদে ফেলবে এমন একটা পরিস্থিতি। এটা কি বলছে, ছেড়ে দেবে এই পরিস্থিতিতে, একটু মার খাবে বলে ভাবতেই পারছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং তখনকার মুহূর্তে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই ব্যাপারটা তখন মোবাইলের এতটা চল ছিল না, তাহলে কিভাবে সেই সম্ভাবনাটা, তাহলে কি সত্যিই ছেড়ে দেবে? মানে যতটা না মেয়েটা হুমড়ি খেয়ে ব্যাপারটা করছে, ছেলেটি হুমড়ি খেয়ে তাকে দেখতে আগ্রহ প্রকাশ করছে যে এটাও কি সম্ভব, সত্যি কি আমাদের প্রেমটা টিকবে না, নাকি এই শেষ দেখা, আজই লাস্ট? না, আনন্দের বিষয় সেই পর্যন্ত একটা অভিনয়ই চলেছিল, তারপর আবার যথারীতি বুদ্ধিমানের কাজ করে তাদের প্রেম গড়িয়ে চলে তত্ত্ব দিয়ে, এবং আজকের এই সময় দাঁড়িয়ে তাদের প্রেমটি প্রায় 16 বছর পূর্ণতার পায় এবং বিবাহ হয়। তো যাই হোক, যেভাবেই হোক হুমড়ি খাওয়া ব্যাপারটা থাকলেও তার মধ্যে একটা জয়ের গন্ধ পাওয়া যায়, তাই পাওয়া গেল, তাই পাওয়া যায়, তাই পাওয়া যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, আপনার আমার আমাদের সকলের একমাত্র অনলাইন ইউকের বাংলা রেডিও স্টেশন।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পিঠে রোদ্দুর, তুই হয়ে যাল ঢালু ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া, ঝিন্তি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন পড়ে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো। আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জোনাকি নাকি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডার শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু হয়তো। সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে, তবে আপাতত আজকের মতো এখানেই থামছি। আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হল, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম কেন ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভজেরা, এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে। আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা, কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মেঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়। কথা হোক তোমারও,
3: কথা হোক

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা, আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

ফিরে এলাম দূরে গিয়ে, আমি তোমার গৌরব। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা দিয়ে শুরু করলাম আজকে আমাদের আড্ডাটা, তার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেটা হলো আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে এই বিষয়টাকে নিয়েই, অর্থাৎ ফিরে আসা। আমরা অনেক সময় অনেক দূরে চলে যেতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের ফিরে আসতেই হয়। তো সেই ফিরে আসা ঠিক কীরকম বা কত রকম, সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আগামী এক ঘন্টা। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যেগুলো আমার খুব পছন্দের। তার উপরান্তে কথা হচ্ছে প্রথম সেই ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিরে আসা, আর সেই ফিরে আসাটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন আপনি জীবনের ট্র্যাক থেকে পিছলে পড়েন কোনো কারণে। সেটা দুর্ঘটনার কারণে হতে পারে অথবা কোনো অন্য কারণ। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু সময়ে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো কি না একেবারেই অনভিপ্রেত, কিন্তু তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলতে থাকে নিজের মতো করে নিজের গতিতে। সেই গতিতে তাল মিলিয়ে ইচ্ছে ডানায় ভর দিয়ে আকাশ ছুঁয়ে আলটিমেটলি আমাদের জীবনে ফিরে আসতেই হয়। আর এই ফিরে আসাই আমার কাছে সব থেকে বড়, সব থেকে স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফিরে আসা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে আসার কথা বললেই আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সেই বন্ধু যে কিনা অনেক দূরে চাকরি করতে গিয়েছিল, কলকাতাতে তার বাস, কিন্তু কোনো মতেই সে তার মনটা সেখানে স্থায়ী করতে পারছিল না। আলটিমেটলি সে তার চাকরিটা ছাড়ে এবং ছাড়ার সময় যে রেজিগনেশন লেটারটা দেয় সেটা দিয়েছিল তার অফিসের হোয়াইট বোর্ডে। কি লিখেছিল জানেন? একটি কবিতা, যেখানে সে লিখেছিল, জীবনটাকে লিখে ফেললাম অনিশ্চিতের পাতায়, আবার ফিরে চললাম আমার কলকাতায়। এইভাবে রেজিগনেশন দেওয়া সত্যি আমি তো আর কাউকে শুনিনি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ফিরে আসা নিয়ে। আর এই ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প আছে, সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

কিছু কিছু ফিরে আসা কিন্তু একেবারেই খুব একটা সুখকর নয় আর কি। ব্যাপারটা অনেকটা বুমেরাং টাইপের। বুমেরাং জানেন তো, একটা ওই শিকার করার অস্ত্র বলতে পারেন, সেটা যদি কোনো কারণে শিকারকে মিস করে যায় ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন যদি আপনি সেটাকে ঠিকভাবে ক্যাচ করতে না পারেন তাহলে কিন্তু গল্প আছে একদম আপনার মুখে। তো এই ব্যাপারটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রেও হয়, স্পেশালি সম্পর্কের ক্ষেত্রে। একবার যদি ব্যাপারটা বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে যদি আবার সে ফিরে আসতে চায়, আপনি যদি আবার তাকে চান্স দেন, ব্যাপারটা সপাটে ওই বুমেরাং মুখে খাওয়ার মতোই। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ফিরে আসা নিয়ে আমরা আড্ডাটা জুড়ে দিয়েছি, বিভিন্ন ধরনের ফিরে আসার গল্প আপনার সঙ্গে করছি। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসা এবং দূরে যাওয়া কোথাও যেন গুলিয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলবো, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। সেই সময় কিছু বাড়ির পুজো আমি সচক্ষে দেখেছি, যেখানে কিনা বহু মানুষ আসেন, আত্মীয় স্বজন যারা কিনা থাকেন দূর দেশে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে তারা কিন্তু ফিরে আসছেন নিজের বাড়িতে, কিন্তু একটু বেশি লক্ষ্য করলেই বোঝা যাবে যে তারা কিন্তু ঠিক ফিরে আসেননি। তাদের আস্তানা, তাদের আশিয়ানা কিন্তু সেই দূর দেশেই এখন হয়ে গেছে। কাজেই এখানে আসা অনেকটা তাদের অনেকের ক্ষেত্রে দূরে যাওয়া, কিন্তু এটাও ঠিক যে এখানে আসাও হলো ফিরে আসা। তাহলে এক্ষেত্রে তো ফিরে আসা এবং দূরে যাওয়া কোথায় গিয়ে যেন গুলিয়ে গেল, তাই না? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ফিরে আসা নিয়ে। ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, যেখানে অনেক ভালো ভালো গান থাকছে এবং থাকছে আজকে পাহাড়ি গ্রামের কথা। বেশ অনেকদিনই ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, যদি কোনো ডেস্টিনেশন খুঁজে না পান আর যদি আপনার কোনো ডেস্টিনেশন পাহাড়ি কোনো গ্রাম হয় তাহলে তো আপনাকে আজকের আড্ডায় থাকতেই হয়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: যখনই আমরা জনবসতিপূর্ণ কোনো এলাকায় থাকি বা খুব ব্যস্ততার মধ্যে কংক্রিটের জীবনটাকে উপভোগ করছি বা ব্যস্ততার মধ্যে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হচ্ছে, ঠিক সেই সময় আমাদের কখনো কখনো মনে হয় পাহাড়ের কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাই। যেমন ধরুন, যেখানটায় হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা যেভাবে আমরা থাকি সেই অংশে কম, যেখানে নেচারের সান্নিধ্যে থাকতে পারবো, আবার ধরুন পাহাড়ও পাবো। ঠিক সেই রকমই হিমাচলের কোলে একটা ছোট গ্রাম আছে যার নাম কাসোল, এবং কাসোলকে শুধুমাত্র পাহাড়ি গ্রাম বা হিমাচলি গ্রাম বললে ভুল হবে। তার কারণ এখন মানুষেরা কাসোলকে একটা অন্য নামে পরিচিত করেছে বা অন্য নামের তকমা পেয়েছে কাসোল, সেটা হচ্ছে মিনি ইসরায়েল। কেন মিনি ইসরায়েল বলা হয় কাসোলকে সেটাও বলবো, এবং তাছাড়াও আরো অনেক কিছু বলার আছে আজকের আড্ডা।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো, আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, কাসল নিয়ে কথা হচ্ছে, সবার ফার্স্ট বলে রাখি, কাসল এই পাহাড়ি গ্রাম আগে অফবিট ডেস্টিনেশন ছিল, কিন্তু মানুষ এতই অফবিট ডেস্টিনেশন সার্চ করে ঘুরতে গেছে, সেটা আর এখন অফবিট পড়ে না। কিন্তু অনেকের কাছে কাসল কিন্তু চেনা হয়েও অচেনা, মানে কাসলে গিয়ে কী কী করতে পারবেন সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, সার পাস, ইয়াংকের পাস, পিং পার্বতী পাস এবং ক্ষীর গঙ্গার মতো ট্রেকিং যে রুটগুলোর, সেই রুটগুলোর বেস ক্যাম্প হচ্ছে এই কাসল। অন্যদিকে এখানে রয়েছে পার্বতী নদীতে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চারমূলক স্পোর্টস, যেটা আপনি যদি চান সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এবং তার সাথে সাথে যদি আপনার হিমাচলের বেশ খাবারের খাবার টেস্ট করার ইচ্ছা হয়, তাহলে অথেন্টিক ইসরায়েলি খাবারও কিন্তু আপনি খুঁজে পাবেন এই কাসলের প্রত্যেকটি ক্যাফে এবং রেস্তোরাঁয়।

মিনি ইসরায়েল বলা হয় কাসলকে। তার কারণ ইসরায়েল পর্যটকরা প্রচুর আসেন এখানে, এবং তার সাথে সাথে এতটাই সংখ্যা বেড়ে গেছে তাদের, তার জন্য এই অঞ্চলটিকে বলা হয় মিনি ইসরায়েল। কিন্তু এখানকার বাসিন্দারা বলেন যে যতদূর জানা যায় 1 দশক আগে ইসরায়েলের পর্যটকরা কাসল ভ্রমণ করতে আসতেন, এবং অনেকেই আছেন যাদের হচ্ছে এই জায়গাটা এতটাই ভালো লেগে যায় যে তারা বসতি স্থাপন করেন, এবং তারপরে এই পর্যটকদের কাছে এই যে জায়গাটা খুবই প্রিয় হয়ে ওঠে, এবং তার সাথে সাথে ইসরায়েল পর্যটকরা কিন্তু কাসলের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কাসলের প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি এবং প্রাণী জগতও ইসরায়েলের চেয়ে কিন্তু কম কিছু না। তাই আপনাকে এই মিনি ইসরায়েল একবার হলেও যেতে হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

ধরুন আপনার এই যে কর্মব্যস্ততা থেকে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেই জায়গাটা পাইন বনে ঘেরা। ভীষণ অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা আপনি প্রকৃতি প্রেমী, তাহলেও কিন্তু আপনার জন্য বেস্টেস্ট ডেস্টিনেশন হচ্ছে কাসল বলা যেতে পারে। এবং শীতে এই যে কাসল, এই গ্রামটি ঢাকা পড়ে যায় সাদা বরফের চাদরে। এবং তারপরে যখন আস্তে আস্তে স্প্রিং আসে, সেই সময় সেজে ওঠে সে মিনি ইসরায়েল রূপে। এবং তখন পুরো উপত্যকা জুড়ে সবুজ কচি ঘাস দেখা যায়। এবং যদি আপনি বলি যে কাসল বেড়াতে যাওয়ার সব থেকে ভালো সময়, সেটা অবশ্যই মার্চ থেকে মে মাস, কারণ এই সময় ওয়েদারটা খুবই প্লিজেন্ট থাকে। এবং ধরুন যদি আপনি মনে করেন যে ট্রেক করবেন, তো তাহলেও অবশ্যই কাসলকেও রাখতে পারেন। তার কারণ ওই যে বলছিলাম যে বেস ক্যাম্পই হচ্ছে কাসল। এবং কাসলের ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে, সেই সব কিছু ডিটেলসে অবশ্যই একদিন আড্ডাটা দেবই। কিন্তু আজকে আমার মনে হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়ে কথা বলা যাক, যেটা অফবিট ডেস্টিনেশন, আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু জেনেও অজানা কি কি করা যেতে পারে। তাহলে এই হিমাচলের গ্রাম ঘুরতে গেলে কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন। এবং আপনার যদি মনে হয় যে পাহাড়ি গ্রামের মধ্যে কাসলকে বেছেছেন আজকে আমার আড্ডার মাধ্যমে, তাহলেও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা গল্প হলেও কিন্তু সত্যি, হ্যাঁ, এমন কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু কাহিনী আছে যেগুলো কিন্তু আপনাকে অবাক করে দেবে, এবং শুধু অবাক করেই দেবে না, সেই গল্পগুলো অবশ্যই সত্য কাহিনী অবলম্বনে। যেমন ধরুন, আইজলের এক প্রাইমারি স্কুল আলোচনার কেন্দ্রে এখন কীভাবে এক শিক্ষাবর্ষে সেখানে একসঙ্গে ভর্তি হয়েছে 8 জোড়া যমজ পড়ুয়া। হ্যাঁ, আইজলের গভর্নমেন্ট বেং প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে ভর্তি হওয়া সমস্ত পড়ুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তো স্কুলের হেড স্যার এইচ লাল ভেট লঙ্গা জানিয়েছেন, এর আগেও নাকি এই যমজ পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে, তবে একসঙ্গে 8 জোড়া যমজ পড়ুয়া ভর্তি হওয়ার রেকর্ড কিন্তু আগে কখনো ছিল না। তো আমাদের এইরকম কিছু ঘটনা আজকে সত্যি হয়ে ডানা মেলবে, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমের সঙ্গে, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন, ইয়েস, গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরে, গল্প হলেও সত্যি। তো আপনি যদি কোথাও ঘুরতে যান আর সেখানে যদি পর্যটকদের হুমকি দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সত্যিই খুব মনে আঘাত দেবে, তাই না? আর সেই রকমই ঘটনা ঘটে গেছে একটা জায়গায়। ট্যুরিস্টরা স্বভাব না বদলালে তাদের আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছে স্পেনের মেন রোকার বিনিবেকা ভেল গ্রাম। তো গ্রামের বিভিন্ন জায়গা নোংরা করা, রাত পর্যন্ত লাউড মিউজিক বাজানোর মতো ঘটনায় বিরক্ত হয়ে গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছেন। কি না, এমন চলতে থাকলে কিন্তু পর্যটকদের সেখানে ঢোকাই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত 11টা, মানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যটকেরা ঘোরার সুযোগ পাবেন। অবশ্যই স্পেনের মেন রোকার বিনিবেকা ভেলা গ্রাম, এবং অপূর্ব সেই গ্রাম। যদি আপনি কখনো ঘুরতে যান স্পেনে, অবশ্যই সেই মেন রোকার বিনিবেকা ভেল গ্রামে ঘুরে আসবেন। এবং সময়টা মনে আছে তো, সকাল 11টা থেকে রাত 8:30। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল গল্প হলেও সত্যি নিয়ে। এখন হ্যাঁ, গান।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো এমন যদি ব্যাপার হয় যে একটা চিপস আনতে ভুল করলে কেউ যদি বিচ্ছেদের গল্প শোনায়, সত্যিই মনে খারাপ লাগে কি না? হ্যাঁ, রোজ চাই একটা করে চিপসের প্যাকেট। ক্রেভিং মেটাতে এক মহিলার শখ তেমনটাই, আর তার ইচ্ছা পূরণের কাজে ব্যর্থ হওয়ায় ডিভোর্স চাইলেন এই মহিলা। হ্যাঁ, মানে স্বামী চিপসের প্যাকেট না কিনে বাড়ি চলে আসায় রাগে অভিমানে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, আর তারপর পুলিশ স্টেশনে অভিযোগ জানান, পাশাপাশি স্বামীর থেকে ডিভোর্সের দাবিও করেন। মহিলার এমন অভিযোগ পেয়ে পুলিশ ওই দম্পতিকে ম্যারেজ কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে তাদের মধ্যে চলতে থাকা সমস্যা মিটিয়ে বিয়ে টিকিয়ে রাখার পরামর্শই দিয়েছে। তবে এই ঘটনাক্রম সামনে আসতেই তো নেটমহল জুড়ে আলোচনার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্যেই সামনে এসেছে বিচিত্র কারণে ডিভোর্সের আবেদন, এবং সেই সঙ্গে একজন লিখেও ফেলেছেন, হানিমুনে ভালগার পোশাক পরা থেকে পড়াশোনায় বেশি সময় দিয়ে স্ত্রীকে পাত্তা না দেওয়ার মতো অদ্ভুত ডিভোর্স দাবির তালিকাতে থাকবে এটাও। সত্যি কি দুনিয়া এসে দাঁড়ালো, ভাবলে সত্যিই মাথাটা ঘুরছে, নিশ্চয়ই আপনারও। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্প হলেও সত্যি নিয়ে। এখন

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই জমে ওঠে প্রতিদিন গান মুসাফিরের আড্ডা, সোম থেকে শুক্র ঠিক এই সময়। আর শনিবার অবশ্যই শুনবেন এভাবেই শনিবারের কথায় কথার আড্ডা, কখনো আমি থাকি কখনো থাকে অনামিকা। তাই আড্ডা জমে উঠবে এভাবেই, কখনো শনিবারের দু ঘন্টার আড্ডা, আবার কখনো সোম থেকে শুক্র এক ঘন্টার আড্ডা। তো আজকে আরেকটা স্পেশাল এই গল্প হলো, সত্যির গল্প আপনাদের শোনাব। রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটর বাইক, আর তার সাইড কারে বসে মস্ত এক ভল্লুক। রাশিয়ার আর খানগ্লেস্কের রাস্তায় ভল্লুকের বাইক সবারই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে বাইকে সবার দুই ব্যক্তি আর বাইকের সঙ্গে লাগানো সাইড কারে বসে রয়েছে ভল্লুক টিম। তো প্রাণীটিকে রাস্তা দিয়ে যাওয়া বাকি পশু পাখিদের বা পথচারীদের দেখে হাত নাড়তেও দেখা গিয়েছে, আর সেই ভল্লুকের মুখে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে সরিয়ে দিতেও দেখা গিয়েছে। ভল্লুকের মুখে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎ

0: খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের আড্ডা, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা। আর আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, 4745039657 12। তো আজকের এই শো শেষ করবো আরেকটা গল্প হলেও সত্যি দিয়ে। চারিদিকে ঘিরে রয়েছে পরিবারের চারজন, আর তার মাঝে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য। হাতির একটি পালের ভিডিও ভাইরাল হয়েছে, আর সেটি তামিলনাড়ুর টাইগার রিজার্ভের। আর সেই ভিডিওটাতেই দেখা গিয়েছে ক্ষুদে এক হাতি সবুজ গালিতায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তার চারদিকে ঘিরে রয়েছে পরিবারের চার হাতি। তো মিষ্টি সেই ভিডিও দারুণ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারা কি বলছে, একজন তো লিখেই ফেলেছেন জেড প্লাস প্লাস জ্যাম্বো সিকিউরিটি দেখতে ঠিক কেমন হয়, এটা তারই উদাহরণ। অন্য একজন লিখেছেন এমন সুন্দর দৃশ্য দেখে মনটা দারুণ খুশি হয়ে গিয়েছে। আবার অকুর একজন লিখেছেন পরিবারের ছোট সদস্যদের আগলে রাখার কাজটা দেখছি সবাই একইভাবে করে থাকে, সেটা মানুষ হোক বা পশু, নেচার যেন একই রকম। তো এভাবেই প্রকৃতি ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ আসি, শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657122 তে। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657121 তে। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কি কি কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712 তে। আপাতত সময় বলতে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com।

মিলে মিশে হয়ে যায় প্যারিসের চুকে চুকি, পাবেন না মশলাটা যেখানে যান না, আমি শেষে ভাগ্য হতে মান্না, সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শিশি ভজ হরি মান্না খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শিশি ভজ হরি মান্না আমি শিশি ভজ হরি মান্না
1: ভাপা ইলিশ সর্ষে ইলিশ ইলিশ পাতুরি কিংবা ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল সব কিন্তু বাঙালি একেবারে চেটে পুটে খায়। ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ মানেই হলো ভোজ্য রূপ, বাঙালির স্বাদের রূপলি শস্য। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আর আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা ইলিশ মাছের গপ্প বলবো, কারণ ইলিশ মাছ মানে কিন্তু বাঙালির কাছে একেবারে সেই এক অতুলনীয় স্বাদ আর গন্ধের সেই মাছ। আর সেই মাছ যদি হয় পদ্মার তাহলে তো কথাই নেই, পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ আহা মনে পড়লেই জিভে জল এসে যায়। সেই পদ্মার ইলিশের গল্প নিয়ে ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে সব কিছুই থাকছে পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ। আর বর্ষার মৌসুমে যখন রুপোলি সর্ষে বাজার ভরে যায়, তখনই শুরু হয় ইলিশ উৎসব। বাঙালির ঘরে ঘরে চলতে থাকে মহাভোজের আয়োজন। আর সেই ইলিশ মাছ, যেটা ভাজা থেকে শুরু করে ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, সব কিছুই বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। আর শুধু যে ইলিশ মাছের নানা রকমের পদ, তাই শুধু নয়, ইলিশ মাছ ভাজার যে তেল, সেটা দিয়েও কিন্তু বাঙালি একেবারে যাকে বলে চেটে পুটে ভাত মেখে খান। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছের কথা বলছি, যা বাঙালির অত্যন্ত প্রিয়, সেই ইলিশ মাছ কিন্তু বাঙালির আবার যে সেই ইলিশ হলে ঠিক পছন্দ হয় না। ইলিশ মানেই তাদের কাছে সবচাইতে পছন্দের যে ইলিশ, সেটা হলো পদ্মার ইলিশ। কারণ পদ্মার ইলিশের যে স্বাদ আর গন্ধ, সেই ইলিশের স্বাদ কিন্তু অন্য কোনো নদী বা অন্য কোনো জায়গার, অর্থাৎ সাগরের ইলিশের মধ্যে সেটা পাওয়া যায় না। আর এই যে পদ্মার ইলিশ আর সাগরের ইলিশ, তার মধ্যে মূল যে পার্থক্য, সেটা তো অবশ্যই স্বাদ, তার সঙ্গে তাদের কিন্তু চেহারারও অনেক পার্থক্য রয়েছে। কিভাবে চেনা যাবে যে এই ইলিশ মাছটা পদ্মার ইলিশ নাকি সাগরের ইলিশ, জানবো সবকিছুই একটা ছোট্ট ব্রেকের ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বৃষ্টির দুপুর গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর পাশে ইলিশ মাছ ভাজা, ব্যাস আর কোনো কথা হবে না। বাঙালির সেই প্রিয় ইলিশ মাছ, যা বাঙালির রসনাকে বহু বছর ধরে তৃপ্ত করে আসছে। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে পদ্মার ইলিশ যেটা, সেই ইলিশের সঙ্গে কিন্তু স্বাদ আর গন্ধে অন্য কোনো ইলিশের তুলনাই চলে না। আমরা যাকে সাগরের ইলিশ বা বম্বে ইলিশ বলে থাকি, সেই ইলিশের স্বাদ আর গন্ধ তো অবশ্যই সেখানে কখনোই টেক্কা দিতে পারবে না পদ্মার ইলিশকে। এছাড়াও এই দুই ইলিশের মধ্যে গঠনগত কিছু পার্থক্যও কিন্তু রয়েছে। কারণ এই যে বম্বে ইলিশ, তার যে সাইজ সেটা অনেকটা ছোট এবং দেখতে একটু লম্বাটে ধরনের, পেটের অংশটা তেমন ফোলা নয় আর মাথা আর লেজ তুলনায় তেমন সরুও নয়। আর অন্যদিকে পদ্মার ইলিশ দেখতে একেবারে পটলের মতো, মাথা এবং লেজের অংশটা অনেকটাই সরু আর পেটের অংশটা বেশ চওড়া আর আকারে অনেকটাই বড়। আর অন্যদিকে যে পদ্মার ইলিশ, তার গায়ে একটা লালচে সুস্পষ্ট ভাব রয়েছে। আর বম্বে ইলিশে বা রূপনারায়ণের ইলিশ যেটা, তার গায়ে ওই লালচে ভাবটা থাকে না, তার থেকে বরং আমরা বম্বে ইলিশে অনেক সময় যেটা দেখি সেটা হলো একটা কালচে ভাব দেখা যায়। আর এই যে দুই ইলিশ, সেই দুই ইলিশের চেহারাগত পার্থক্য রয়েছে, আঁশের দিকেও পার্থক্য রয়েছে। আর অন্যদিকে এদের যে গায়ের যে রংটা, সেখানেও কিন্তু পদ্মার ইলিশ অনেক বেশি উজ্জ্বল। আর নদীর ইলিশ যেহেতু বেশি চকচকে, বেশি রূপালি ধরনের হয়, আর অন্যদিকে সাগরের ইলিশ কম উজ্জ্বল হয়। এইভাবেও কিন্তু আমরা গঠনগত পার্থক্যও দেখতে পারি এই সাগরের ইলিশ আর পদ্মার ইলিশের মধ্যে। আর স্বাদ, যেই স্বাদের আর কোনো তুলনা হয় না, সেই পদ্মার ইলিশের স্বাদ কেন এত বেশি, কি মনে করেন সবাই, জানবো সে কথাও। তবে সব কিছুই থাকছে গানের ওপারে, ফিরে আসছি কয়েকটা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির প্রিয় রূপলি শস্য ইলিশ মাছ, যা বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। সেই অতি সুস্বাদু লোভনীয় সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে প্রথমেই বলতে হয় পদ্মার ইলিশের কথা, যার স্বাদের কোনো তুলনাই হয় না। কিন্তু কেন পদ্মার ইলিশ অন্যান্য জায়গার ইলিশের তুলনায় স্বাদ এবং গন্ধে এতটাই বেশি? সেখানে অনেকেই যেটা মনে করেন সেটা হলো, ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন সমুদ্র থেকে নদীতে যায়, এই সময় সে খাবার খুব একটা খায় না, ফলে তার শরীরে যে সঞ্চিত ফ্যাট থাকে সেটা ভেঙে সুস্বাদু ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। আর সেই জন্যই ইলিশ মাছ সমুদ্র থেকে যতটা দূরে পাওয়া যায় তার তেল তত বেশি হয়, পাশাপাশি তার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আর সেই জন্যই পদ্মার ইলিশের স্বাদ এত বেশি। আর সেই পদ্মার ইলিশ যার স্বাদ এখনো কিন্তু জিভে লেগে রয়েছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে সবকিছুই থাকছে পরপর দুটো গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ ইলিশ মাছ নিয়ে। আর সেই ইলিশ যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই, কারণ পদ্মার ইলিশের যা স্বাদ আর গন্ধ তার জুড়ি মেলা ভার। অন্য কোনো জায়গার ইলিশ মাছ কিন্তু স্বাদে গন্ধে এই পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধকে টেক্কা দিতে পারে না। আর সেই পদ্মার ইলিশ এখনো কিন্তু সবার জিভে লেগে রয়েছে। আর সেই পদ্মার ইলিশের খোঁজ বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন, পৃথিবীর সে দেশে হোক কিংবা বিদেশে, সব জায়গাতেই কিন্তু বাঙালি একবার একটু ইলিশ মাছের খোঁজ অবশ্যই করে থাকেন। আর যদি পেয়ে যান মনের মতো একটি ইলিশ মাছ, তাহলে সেটা বাড়িতে নিয়ে আসতে ভোলেন না। আর তারপর সেই ইলিশ মাছ ভাপা হোক, সর্ষে ইলিশ হোক কিংবা ইলিশ পাতুরি, কিংবা একেবারে যাকে বলে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, অথবা ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে একটু ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে গরম গরম ভাত, ব্যাস বাঙালির আর কি চাই। সেই বাঙালির সেই প্রিয় ইলিশ মাছের গপ্প আর সেই গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

জানি। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম দূরে গিয়ে, আমি তোমার গৌরব। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা দিয়ে শুরু করলাম আজকে আমাদের আড্ডাটা, তার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেটা হলো আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে এই বিষয়টাকে নিয়েই, অর্থাৎ ফিরে আসা। আমরা অনেক সময় অনেক দূরে চলে যেতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের ফিরে আসতেই হয়। তো সেই ফিরে আসা ঠিক কীরকম বা কত রকম, সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আগামী এক ঘন্টা। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যেগুলো আমার খুব পছন্দের। তার উপরান্তে কথা হচ্ছে প্রথম সেই ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিরে আসা, আর সেই ফিরে আসাটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন আপনি জীবনের ট্র্যাক থেকে পিছলে পড়েন কোনো কারণে, সেটা দুর্ঘটনার কারণে হতে পারে অথবা কোনো অন্য কারণ। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু সময়, বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো কিনা একেবারেই অনভিপ্রেত, কিন্তু তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলতে থাকে নিজের মতো করে, নিজের গতিতে। সেই গতিতে তাল মিলিয়ে, ইচ্ছে ডানায় ভর দিয়ে, আকাশ ছুঁয়ে আলটিমেটলি আমাদের জীবনে ফিরে আসতেই হয়। আর এই ফিরে আসাই আমার কাছে সব থেকে বড়, সব থেকে স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফিরে আসা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে আসার কথা বললেই আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সেই বন্ধু যে কিনা অনেক দূরে চাকরি করতে গিয়েছিল, কলকাতাতে তার বাস, কিন্তু কোনো মতেই সে তার মনটা সেখানে স্থায়ী করতে পারছিল না। আলটিমেটলি সে তার চাকরিটা ছাড়ে এবং ছাড়ার সময় যে রেজিগনেশন লেটারটা দেয় সেটা দিয়েছিল তার অফিসের হোয়াইট বোর্ডে। কী লিখেছিল জানেন? একটি কবিতা, যেখানে সে লিখেছিল, জীবনটাকে লিখে ফেললাম অনিশ্চিতের পাতায়, আবার ফিরে চললাম আমার কলকাতায়। এইভাবে রেজিগনেশন দেওয়া সত্যি আমি তো আর কাউকে শুনিনি। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ফিরে আসা নিয়ে। আর এই ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প আছে, সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com. Hey,

কিছু কিছু ফিরে আসা কিন্তু একেবারেই খুব একটা সুখকর নয় আর কি। ব্যাপারটা অনেকটা বুমেরাং টাইপের। বুমেরাং জানেন তো, একটা ওই শিকার করার অস্ত্র বলতে পারেন, সেটা যদি কোনো কারণে শিকারকে মিস করে যায় ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন যদি আপনি সেটাকে ঠিকভাবে ক্যাচ করতে না পারেন তাহলে কিন্তু গল্প আছে একদম আপনার মুখে। তো এই ব্যাপারটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রেও হয়, স্পেশালি সম্পর্কের ক্ষেত্রে। একবার যদি ব্যাপারটা বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে যদি আবার সে ফিরে আসতে চায়, আপনি যদি আবার তাকে চান্স দেন, ব্যাপারটা সপাটে ওই বুমেরাং মুখে খাওয়ার মতোই। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ফিরে আসা নিয়ে আমরা আড্ডাটা জুড়ে দিয়েছি, বিভিন্ন ধরনের ফিরে আসার গল্প আপনার সঙ্গে করছি। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসা এবং দূরে যাওয়া কোথাও যেন গুলিয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলবো, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। সেই সময় কিছু বাড়ির পুজো আমি স্বচক্ষে দেখেছি, যেখানে কিনা বহু মানুষ আসেন, আত্মীয় স্বজন যারা কিনা থাকেন দূর দেশে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে তারা কিন্তু ফিরে আসছেন নিজের বাড়িতে, কিন্তু একটু বেশি লক্ষ্য করলেই বোঝা যাবে যে তারা কিন্তু ঠিক ফিরে আসেননি। তাদের আস্তানা, তাদের আশিয়ানা কিন্তু সেই দূর দেশেই এখন হয়ে গেছে। কাজেই এখানে আসা অনেকটা তাদের অনেকের ক্ষেত্রে দূরে যাওয়া, কিন্তু এটাও ঠিক যে এখানে আসাও হলো ফিরে আসা। তাহলে এক্ষেত্রে তো ফিরে আসা এবং দূরে যাওয়া কোথায় গিয়ে যেন গুলিয়ে গেল, তাই না? তো রেডিও বাংলানে .com-এ আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ফিরে আসা নিয়ে। ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, যেখানে অনেক ভালো ভালো গান থাকছে এবং থাকছে আজকে পাহাড়ি গ্রামের কথা। বেশ অনেকদিনই ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, যদি কোনো ডেস্টিনেশন খুঁজে না পান আর যদি আপনার কোনো ডেস্টিনেশন পাহাড়ি কোনো গ্রাম হয় তাহলে তো আপনাকে আজকের আড্ডায় থাকতেই হবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: যখনই আমরা জনবসতিপূর্ণ কোনো এলাকায় থাকি বা খুব ব্যস্ততার মধ্যে কংক্রিটের জীবনটাকে উপভোগ করছি বা ব্যস্ততার মধ্যে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হচ্ছে, ঠিক সেই সময় আমাদের কখনো কখনো মনে হয় পাহাড়ের কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাই। যেমন ধরুন, যেখানটায় হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা যেভাবে আমরা থাকি সেই অংশে কম, যেখানে নেচারের সান্নিধ্যে থাকতে পারবো, আবার ধরুন পাহাড়ও পাবো। ঠিক সেই রকমই হিমাচলের কোলে একটা ছোট গ্রাম আছে যার নাম কাসোল, এবং কাসোলকে শুধুমাত্র পাহাড়ি গ্রাম বা হিমাচলি গ্রাম বললে ভুল হবে। তার কারণ এখন মানুষেরা কাসোলকে একটা অন্য নামে পরিচিত করেছে বা অন্য নামের তকমা পেয়েছে কাসোল, সেটা হচ্ছে মিনি ইসরায়েল। কেন মিনি ইসরায়েল বলা হয় কাসোলকে সেটাও বলবো, এবং তাছাড়াও আরো অনেক কিছু বলার আছে আজকের আড্ডা।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, কাসল নিয়ে কথা হচ্ছে, সবার ফার্স্ট বলে রাখি, কাসল এই পাহাড়ি গ্রাম আগে অফবিট ডেস্টিনেশন ছিল, কিন্তু মানুষ এতই অফবিট ডেস্টিনেশন সার্চ করে ঘুরতে গেছে, সেটা আর এখন অফবিট পড়ে না। কিন্তু অনেকের কাছে কাসল কিন্তু চেনা হয়েও অচেনা, মানে কাসলে গিয়ে কী কী করতে পারবেন সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, সার পাস, ইয়াংকের পাস, পিং পার্বতী পাস এবং ক্ষীর গঙ্গার মতো ট্রেকিং যে রুটগুলোর, সেই রুটগুলোর বেস ক্যাম্প হচ্ছে এই কাসল। অন্যদিকে এখানে রয়েছে পার্বতী নদীতে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চারমূলক স্পোর্টস, যেটা আপনি যদি চান সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এবং তার সাথে সাথে যদি আপনার হিমাচলের বেশ খাবারের খাবার টেস্ট করার ইচ্ছা হয়, তাহলে অথেন্টিক ইসরায়েলি খাবারও কিন্তু আপনি খুঁজে পাবেন এই কাসলের প্রত্যেকটি ক্যাফে এবং রেস্তোরাঁয়।

মিনি ইসরায়েল বলা হয় কাসলকে। তার কারণ ইসরায়েল পর্যটকরা প্রচুর আসেন এখানে, এবং তার সাথে সাথে এতটাই সংখ্যা বেড়ে গেছে তাদের, তার জন্য এই অঞ্চলটিকে বলা হয় মিনি ইসরায়েল। কিন্তু এখানকার বাসিন্দারা বলেন যে যতদূর জানা যায় 1 দশক আগে ইসরায়েলের পর্যটকরা কাসল ভ্রমণ করতে আসতেন, এবং অনেকেই আছেন যাদের হচ্ছে এই জায়গাটা এতটাই ভালো লেগে যায় যে তারা বসতি স্থাপন করেন, এবং তারপরে এই পর্যটকদের কাছে এই যে জায়গাটা খুবই প্রিয় হয়ে ওঠে, এবং তার সাথে সাথে ইসরায়েল পর্যটকরা কিন্তু কাসলে অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কাসলের প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি এবং প্রাণী জগতও ইসরায়েলের চেয়ে কিন্তু কম কিছু না। তাই আপনাকে এই মিনি ইসরায়েল একবার হলেও যেতে হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

ধরুন আপনার এই যে কর্মব্যস্ততা থেকে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেই জায়গাটা পাইন বনে ঘেরা, ভীষণ অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা আপনি প্রকৃতি প্রেমী, তাহলেও কিন্তু আপনার জন্য বেস্টেস্ট ডেস্টিনেশন হচ্ছে কাসল বলা যেতে পারে। এবং শীতে এই যে কাসল, এই গ্রামটি ঢাকা পড়ে যায় সাদা বরফের চাদরে, এবং তারপরে যখন আস্তে আস্তে স্প্রিং আসে সেই সময় সেজে ওঠে সে মিনি ইসরায়েল রূপে, এবং তখন পুরো উপত্যকা জুড়ে সবুজ কচি ঘাস দেখা যায়। এবং যদি আপনি বলি যে কাসল বেড়াতে যাওয়ার সব থেকে ভালো সময়, সেটা অবশ্যই মার্চ থেকে মে মাস, কারণ এই সময় ওয়েদারটা খুবই প্লিজেন্ট থাকে। এবং ধরুন যদি আপনি মনে করেন যে ট্রেক করবেন, তো তাহলেও অবশ্যই কাসলকেও রাখতে পারেন, তার কারণ ওই যে বলছিলাম যে বেস ক্যাম্পই হচ্ছে কাসল। এবং কাসলের ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে, সেই সব কিছু ডিটেলসে অবশ্যই একদিন আড্ডাটা দেবই। কিন্তু আজকে আমার মনে হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়ে কথা বলা যাক, যেটা অফবিট ডেস্টিনেশন, আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু জেনেও অজানা কি কি করা যেতে পারে। তাহলে এই হিমাচলি গ্রাম ঘুরতে গেলে কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন, এবং আপনার যদি মনে হয় যে পাহাড়ি গ্রামের মধ্যে কাসলকে বেছেছেন আজকে আমার আড্ডার মাধ্যমে, তাহলেও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা গল্প হলেও কিন্তু সত্যি, হ্যাঁ, এমন কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু কাহিনী আছে যেগুলো কিন্তু আপনাকে অবাক করে দেবে, এবং শুধু অবাক করেই দেবে না, সেই গল্পগুলো অবশ্যই সত্য কাহিনী অবলম্বনে। যেমন ধরুন, আইজলের এক প্রাইমারি স্কুল আলোচনার কেন্দ্রে এখন কীভাবে এক শিক্ষাবর্ষে সেখানে একসঙ্গে ভর্তি হয়েছে 8 জোড়া যমজ পড়ুয়া। হ্যাঁ, আইজলের গভর্নমেন্ট বেং প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে ভর্তি হওয়া সমস্ত পড়ুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তো স্কুলের হেড স্যার এইচ লাল ভেট লঙ্গা জানিয়েছেন, এর আগেও নাকি এই যমজ পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে, তবে একসঙ্গে 8 জোড়া যমজ পড়ুয়া ভর্তি হওয়ার রেকর্ড কিন্তু আগে কখনো ছিল না। তো আমাদের এইরকম কিছু ঘটনা আজকে সত্যি হয়ে ডানা মেলবে, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কম এর সঙ্গে, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন, ইয়েস, গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরে, গল্প হলেও সত্যি। তো আপনি যদি কোথাও ঘুরতে যান আর সেখানে যদি পর্যটকদের হুমকি দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সত্যিই খুব মনে আঘাত দেবে, তাই না? আর সেই রকমই ঘটনা ঘটে গেছে একটা জায়গায়। ট্যুরিস্টরা স্বভাব না বদলালে তাদের আর গ্রামেই ঢুকতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছে স্পেনের মেন রোকার বিনিবেকা ভেল গ্রাম। তো গ্রামের বিভিন্ন জায়গা নোংরা করা, রাত পর্যন্ত লাউড মিউজিক বাজানোর মতো ঘটনায় বিরক্ত হয়ে গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছেন। কি না, এমন চলতে থাকলে কিন্তু পর্যটকদের সেখানে ঢোকাই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত 11টা, মানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যটকেরা ঘোরার সুযোগ পাবেন। অবশ্যই স্পেনের মেন রোকার বিনিবেকা ভেলা গ্রাম, এবং অপূর্ব সেই গ্রাম। যদি আপনি কখনো ঘুরতে যান স্পেনে, অবশ্যই সেই মেন রোকার বিনিবেকা ভেল গ্রামে ঘুরে আসবেন। এবং সময়টা মনে আছে তো, সকাল 11টা থেকে রাত 8:30। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল গল্প হলেও সত্যি নিয়ে। এখন হ্যাঁ, গান।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসিব।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio radiobanglanet.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো এমন যদি ব্যাপার হয় যে একটা চিপস আনতে ভুল করলে কেউ যদি বিচ্ছেদের গল্প শোনায়, সত্যিই মনে খারাপ লাগে কি না? হ্যাঁ, রোজ চাই একটা করে চিপসের প্যাকেট। ক্রেভিং মেটাতে এক মহিলার শখ তেমন তাই, আর তার ইচ্ছা পূরণের কাজে ব্যর্থ হওয়ায় ডিভোর্স চাইলেন এই মহিলা। হ্যাঁ, মানে স্বামী চিপসের প্যাকেট না কিনে বাড়ি চলে আসায় রাগে অভিমানে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, আর তারপর পুলিশ স্টেশনে অভিযোগ জানান, পাশাপাশি স্বামীর থেকে ডিভোর্সের দাবিও করেন। মহিলার এমন অভিযোগ পেয়ে পুলিশ ওই দম্পতিকে ম্যারেজ কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে তাদের মধ্যে চলতে থাকা সমস্যা মিটিয়ে বিয়ে টিকিয়ে রাখার পরামর্শই দিয়েছে। তবে এই ঘটনাক্রম সামনে আসতেই তো নেটমহল জুড়ে আলোচনার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্যেই সামনে এসেছে বিচিত্র কারণে ডিভোর্সের আবেদন, এবং সেই সঙ্গে একজন লিখেও ফেলেছেন, হানিমুনে ভালগার পোশাক পরা থেকে পড়াশোনায় বেশি সময় দিয়ে স্ত্রীকে পাত্তা না দেওয়ার মতো অদ্ভুত ডিভোর্স দাবির তালিকাতে থাকবে এটাও। সত্যি কি দুনিয়া এসে দাঁড়ালো, ভাবলে সত্যিই মাথাটা ঘুরছে, নিশ্চয়ই আপনারও। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্প হলেও সত্যি নিয়ে। এখন

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই জমে ওঠে প্রতিদিন গান মুসাফিরের আড্ডা, সোম থেকে শুক্র ঠিক এই সময়। আর শনিবার অবশ্যই শুনবেন এভাবেই শনিবারের কথায় কথার আড্ডা, কখনো আমি থাকি কখনো থাকে অনামিকা। তাই আড্ডা জমে উঠবে এভাবেই, কখনো শনিবারের দু ঘন্টার আড্ডা, আবার কখনো সোম থেকে শুক্র এক ঘন্টার আড্ডা। তো আজকে আরেকটা স্পেশাল এই গল্প হলো, সত্যির গল্প আপনাদের শোনাব। রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটর বাইক, আর তার সাইড কারে বসে মস্ত এক ভল্লুক। রাশিয়ার আর খানগ্লেস্কের রাস্তায় ভল্লুকের বাইক সবারই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে বাইকে সবার দুই ব্যক্তি আর বাইকের সঙ্গে লাগানো সাইড কারে বসে রয়েছে ভল্লুক টিম। তো প্রাণীটিকে রাস্তা দিয়ে যাওয়া বাকি পশু পাখিদের বা পথচারীদের দেখে হাত নাড়তেও দেখা গিয়েছে, আর সেই ভল্লুকের মুখে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে সরিয়ে দিতেও দেখা গিয়েছে ওই বাইকের পিলিয়নকে। তো ভাবতে পারছেন এভাবেই কিন্তু ওরাও আমাদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। হ্যাঁ, প্রাণী জগৎ কিন্তু আমাদের যথেষ্ট আনন্দে রাখে, ভালো রাখে, আর মাঝে মাঝে ওদের দিকেও আমরা কখনো কখনো উৎসাহিত হই। হ্যাঁ, লড়াইটা মাঝে মাঝে ওদের দেখে আমরা চেষ্টা করি আরও ভালো করে করার। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসবো। শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানেট .com এ গান মুসাফিরের

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের আড্ডা, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা। আর আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আড্ডা? এই শো শেষের পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, 4745039657121। তো আজকের এই শো শেষ করবো আরেকটা গল্প হলেও সত্যি দিয়ে। চারিদিকে ঘিরে রয়েছে পরিবারের চারজন, আর তার মাঝে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য। হাতির একটি পালের ভিডিও ভাইরাল হয়েছে, আর সেটি তামিলনাড়ুর টাইগার রিজার্ভের। আর সেই ভিডিওটাতেই দেখা গিয়েছে ক্ষুদে এক হাতি সবুজ গালিতায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তার চারদিকে ঘিরে রয়েছে পরিবারের চার হাতি। তো মিষ্টি সেই ভিডিও দারুণ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারা কি বলছে, একজন তো লিখেই ফেলেছেন জেড প্লাস প্লাস জ্যাম্বো সিকিউরিটি দেখতে ঠিক কেমন হয়, এটা তারই উদাহরণ। অন্য একজন লিখেছেন এমন সুন্দর দৃশ্য দেখে মনটা দারুণ খুশি হয়ে গিয়েছে। আবার অপর একজন লিখেছেন পরিবারের ছোট সদস্যদের আগলে রাখার কাজটা দেখছি সবাই একইভাবে করে থাকে, সেটা মানুষ হোক বা পশু, নেচার যেন একই রকম। তো এভাবেই প্রকৃতি ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ আসি, শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657121। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +47503965712 তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657121 তে। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +7475039657712। আপাতত সময় বলতে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

সে হয়ে যায় প্যারিসের ছুটি ছুটি পাবেন না মশলাটা যেখানে যান না আমি সে শ্রী ভাগ্য হতে মান না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে সে

0: বাড়ি সজবে, মাংসটা ঝাল হবে, মেটে হবে আশিটা, কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না, আমি শিশি ভজ হরি মান্না। খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না।
1: ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি কিংবা ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল, সব কিন্তু বাঙালি একেবারে চেটে পুটে খায়। ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ মানেই হলো ভোজ্য রূপ, বাঙালির স্বাদের রূপলি শস্য। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা ইলিশ মাছের গপ্প বলবো, কারণ ইলিশ মাছ মানে কিন্তু বাঙালির কাছে একেবারে সেই এক অতুলনীয় স্বাদ আর গন্ধের সেই মাছ। আর সেই মাছ যদি হয় পদ্মার, তাহলে তো কথাই নেই, পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ, আহা, মনে পড়লেই জিভে জল এসে যায়। সেই পদ্মার ইলিশের গল্প নিয়ে ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে সব কিছুই থাকছে পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ। আর বর্ষার মৌসুমে যখন রুপোলি সর্ষে বাজার ভরে যায়, তখনই শুরু হয় ইলিশ উৎসব। বাঙালির ঘরে ঘরে চলতে থাকে মহাভোজের আয়োজন। আর সেই ইলিশ মাছ, যেটা ভাজা থেকে শুরু করে ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, সব কিছুই বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। আর শুধু যে ইলিশ মাছের নানা রকমের পদ, তাই শুধু নয়, ইলিশ মাছ ভাজার যে তেল, সেটা দিয়েও কিন্তু বাঙালি একেবারে যাকে বলে চেটে পুটে ভাত মেখে খান। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছের কথা বলছি, যা বাঙালির অত্যন্ত প্রিয়, সেই ইলিশ মাছ কিন্তু বাঙালির আবার যে সেই ইলিশ হলে ঠিক পছন্দ হয় না। ইলিশ মানেই তাদের কাছে সবচাইতে পছন্দের যে ইলিশ, সেটা হলো পদ্মার ইলিশ। কারণ পদ্মার ইলিশের যে স্বাদ আর গন্ধ, সেই ইলিশের স্বাদ কিন্তু অন্য কোনো নদী বা অন্য কোনো জায়গার, অর্থাৎ সাগরের ইলিশের মধ্যে সেটা পাওয়া যায় না। আর এই যে পদ্মার ইলিশ আর সাগরের ইলিশ, তার মধ্যে মূল যে পার্থক্য, সেটা তো অবশ্যই স্বাদ, তার সঙ্গে তাদের কিন্তু চেহারারও অনেক পার্থক্য রয়েছে। কিভাবে চেনা যাবে যে এই ইলিশ মাছটা পদ্মার ইলিশ নাকি সাগরের ইলিশ, জানবো সবকিছুই একটা ছোট্ট ব্রেকের ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বৃষ্টির দুপুর গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর পাশে ইলিশ মাছ ভাজা, ব্যাস আর কোনো কথা হবে না। বাঙালির সেই প্রিয় ইলিশ মাছ, যা বাঙালির রসনাকে বহু বছর ধরে তৃপ্ত করে আসছে। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে পদ্মার ইলিশ যেটা, সেই ইলিশের সঙ্গে কিন্তু স্বাদ আর গন্ধে অন্য কোনো ইলিশের তুলনাই চলে না। আমরা যাকে সাগরের ইলিশ বা বম্বে ইলিশ বলে থাকি, সেই ইলিশের স্বাদ আর গন্ধ তো অবশ্যই সেখানে কখনোই টেক্কা দিতে পারবে না পদ্মার ইলিশকে। এছাড়াও এই দুই ইলিশের মধ্যে গঠনগত কিছু পার্থক্যও কিন্তু রয়েছে। কারণ এই যে বম্বে ইলিশ, তার যে সাইজ সেটা অনেকটা ছোট এবং দেখতে একটু লম্বাটে ধরনের। পেটের অংশটা তেমন ফোলা নয়, আর মাথা আর লেজ তুলনায় তেমন সরুও নয়। আর অন্যদিকে পদ্মার ইলিশ দেখতে একেবারে পটলের মতো, মাথা এবং লেজের অংশটা অনেকটাই সরু, আর পেটের অংশটা বেশ চওড়া, আর আকারে অনেকটাই বড়। আর অন্যদিকে যে পদ্মার ইলিশ, তার গায়ে একটা লালচে সুস্পষ্ট ভাব রয়েছে। আর বম্বে ইলিশে বা রূপনারায়ণের ইলিশ যেটা, তার গায়ে ওই লালচে ভাবটা থাকে না। তার থেকে বরং আমরা বম্বে ইলিশে অনেক সময় যেটা দেখি সেটা হলো একটা কালচে ভাব দেখা যায়। আর এই যে দুই ইলিশ, সেই দুই ইলিশের চেহারাগত পার্থক্য রয়েছে, আঁশের দিকেও পার্থক্য রয়েছে। আর অন্যদিকে এদের যে গায়ের যে রংটা, সেখানেও কিন্তু পদ্মার ইলিশ অনেক বেশি উজ্জ্বল। আর নদীর ইলিশ যেহেতু বেশি চকচকে, বেশি রূপলি ধরনের হয়, আর অন্যদিকে সাগরের ইলিশ কম উজ্জ্বল হয়। এইভাবেও কিন্তু আমরা গঠনগত পার্থক্যও দেখতে পারি এই সাগরের ইলিশ আর পদ্মার ইলিশের মধ্যে। আর স্বাদ, যেই স্বাদের আর কোনো তুলনা হয় না, সেই পদ্মার ইলিশের স্বাদ কেন এত বেশি, কি মনে করেন সবাই, জানবো সে কথাও। তবে সব কিছুই থাকছে গানের ওপারে, ফিরে আসছি কয়েকটা গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির প্রিয় রূপলি শস্য ইলিশ মাছ, যা বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। সেই অতি সুস্বাদু লোভনীয় সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানেই প্রথমেই বলতে হয় পদ্মার ইলিশের কথা, যার স্বাদের কোনো তুলনাই হয় না। কিন্তু কেন পদ্মার ইলিশ অন্যান্য জায়গার ইলিশের তুলনায় স্বাদ এবং গন্ধে এতটাই বেশি? সেখানে অনেকেই যেটা মনে করেন সেটা হলো, ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন সমুদ্র থেকে নদীতে যায়, এই সময় সে খাবার খুব একটা খায় না, ফলে তার শরীরে যে সঞ্চিত ফ্যাট থাকে সেটা ভেঙে সুস্বাদু ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। আর সেই জন্যই ইলিশ মাছ সমুদ্র থেকে যতটা দূরে পাওয়া যায় তার তেল তত বেশি হয়, পাশাপাশি তার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আর সেই জন্যই পদ্মার ইলিশের স্বাদ এত বেশি। আর সেই পদ্মার ইলিশ যার স্বাদ এখনো কিন্তু জিভে লেগে রয়েছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমাদের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে সবকিছুই থাকছে পরপর দুটো গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ ইলিশ মাছ নিয়ে। আর সেই ইলিশ যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই, কারণ পদ্মার ইলিশের যা স্বাদ আর গন্ধ তার জুড়ি মেলা ভার। অন্য কোন জায়গার ইলিশ মাছ কিন্তু স্বাদে গন্ধে এই পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধকে টেক্কা দিতে পারে না। আর সেই পদ্মার ইলিশ এখনো কিন্তু সবার জিভে লেগে রয়েছে। আর সেই পদ্মার ইলিশের খোঁজ বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন পৃথিবীর, সে দেশে হোক কিংবা বিদেশে, সব জায়গাতেই কিন্তু বাঙালি একবার একটু ইলিশ মাছের খোঁজ অবশ্যই করে থাকেন। আর যদি পেয়ে যান মনের মতো একটি ইলিশ মাছ, তাহলে সেটা বাড়িতে নিয়ে আসতে ভোলেন না। আর তারপর সেই ইলিশ মাছ ভাপা হোক, সর্ষে ইলিশ হোক, কিংবা ইলিশ পাতুরি, কিংবা একেবারে যাকে বলে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, অথবা ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে একটু ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে গরম গরম ভাত, ব্যাস বাঙালির আর কি চাই। সেই বাঙালির সেই প্রিয় ইলিশ মাছের গল্প, আর সেই গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিরে আসা, আর সেই ফিরে আসাটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন আপনি জীবনের ট্র্যাক থেকে পিছলে পড়েন কোনো কারণে, সেটা দুর্ঘটনার কারণে হতে পারে অথবা কোনো অন্য কারণ। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু সময়ে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো কিনা একেবারেই অনভিপ্রেত, কিন্তু তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলতে থাকে নিজের মতো করে নিজের গতিতে। সেই গতিতে তাল মিলিয়ে ইচ্ছে ডানায় ভর দিয়ে আকাশ ছুঁয়ে আলটিমেটলি আমাদের জীবনে ফিরে আসতেই হয়। আর এই ফিরে আসাই আমার কাছে সব থেকে বড়, সব থেকে স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফিরে আসা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট কমে।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে আসার কথা বললেই আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সেই বন্ধু যে কিনা অনেক দূরে চাকরি করতে গিয়েছিল, কলকাতাতে তার বাস, কিন্তু কোনো মতেই সে তার মনটা সেখানে স্থায়ী করতে পারছিল না। আলটিমেটলি সে তার চাকরিটা ছাড়ে এবং ছাড়ার সময় যে রেজিগনেশন লেটারটা দেয় সেটা দিয়েছিল তার অফিসের হোয়াইট বোর্ডে। কি লিখেছিল জানেন? একটি কবিতা যেখানে সে লিখেছিল, জীবনটাকে লিখে ফেললাম অনিশ্চিতের পাতায়, আবার ফিরে চললাম আমার কলকাতায়। এইভাবে রেজিগনেশন দেওয়া সত্যি আমি তো আর কাউকে শুনিনি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ফিরে আসা নিয়ে। আর এই ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প আছে, সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

কিছু কিছু ফিরে আসা কিন্তু একেবারেই খুব একটা সুখকর নয় আর কি। ব্যাপারটা অনেকটা বুমেরাং টাইপের। বুমেরাং জানেন তো, একটা ওই শিকার করার অস্ত্র বলতে পারেন, সেটা যদি কোনো কারণে শিকারকে মিস করে যায় ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন যদি আপনি সেটাকে ঠিকভাবে ক্যাচ করতে না পারেন তাহলে কিন্তু গল্প আছে একদম আপনার মুখে। তো এই ব্যাপারটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রেও হয়, স্পেশালি সম্পর্কের ক্ষেত্রে। একবার যদি ব্যাপারটা বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে যদি আবার সে ফিরে আসতে চায়, আপনি যদি আবার তাকে চান্স দেন, ব্যাপারটা সপাটে ওই বুমেরাং মুখে খাওয়ার মতোই। তো রেডিও বাংলানেট.কম-এ শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ফিরে আসা নিয়ে আমরা আড্ডাটা জুড়ে দিয়েছি, বিভিন্ন ধরনের ফিরে আসার গল্প আপনার সঙ্গে করছি। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেরানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসা এবং দূরে যাওয়া কোথাও যেন গুলিয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলবো, আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। সেই সময় কিছু বাড়ির পুজো আমি স্বচক্ষে দেখেছি, যেখানে কিনা বহু মানুষ আসেন, আত্মীয় স্বজন যারা কিনা থাকেন দূর দেশে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে তারা কিন্তু ফিরে আসছেন নিজের বাড়িতে, কিন্তু একটু বেশি লক্ষ্য করলেই বোঝা যাবে যে তারা কিন্তু ঠিক ফিরে আসেননি। তাদের আস্তানা, তাদের আশিয়ানা কিন্তু সেই দূর দেশেই এখন হয়ে গেছে। কাজেই এখানে আসা অনেকটা তাদের অনেকের ক্ষেত্রে দূরে যাওয়া, কিন্তু এটাও ঠিক যে এখানে আসাও হলো ফিরে আসা। তাহলে এক্ষেত্রে তো ফিরে আসা এবং দূরে যাওয়া কোথায় গিয়ে যেন গুলিয়ে গেল, তাই না? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ফিরে আসা নিয়ে। ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, যেখানে অনেক ভালো ভালো গান থাকছে এবং থাকছে আজকে পাহাড়ি গ্রামের কথা। বেশ অনেকদিনই ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, যদি কোনো ডেস্টিনেশন খুঁজে না পান আর যদি আপনার কোনো ডেস্টিনেশন পাহাড়ি কোনো গ্রাম হয় তাহলে তো আপনাকে আজকের আড্ডায় থাকতেই হয়।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।

0: entire digital ecosystem. With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: যখনই আমরা জনবসতিপূর্ণ কোনো এলাকায় থাকি বা খুব ব্যস্ততার মধ্যে কংক্রিটের জীবনটাকে উপভোগ করছি বা ব্যস্ততার মধ্যে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হচ্ছে, ঠিক সেই সময় আমাদের কখনো কখনো মনে হয় পাহাড়ের কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাই। যেমন ধরুন, যেখানটায় হচ্ছে জনবসতিপূর্ণ এলাকা যেভাবে আমরা থাকি সেই অংশে কম, যেখানে নেচারের সান্নিধ্যে থাকতে পারবো, আবার ধরুন পাহাড়ও পাবো। ঠিক সেই রকমই হিমাচলের কোলে একটা ছোট গ্রাম আছে যার নাম কাসোল, এবং কাসোলকে শুধুমাত্র পাহাড়ি গ্রাম বা হিমাচলি গ্রাম বললে ভুল হবে। তার কারণ এখন মানুষেরা কাসোলকে একটা অন্য নামে পরিচিত করেছে বা অন্য নামের তকমা পেয়েছে কাসোল, সেটা হচ্ছে মিনি ইসরায়েল। কেন মিনি ইসরায়েল বলা হয় কাসোলকে সেটাও বলবো, এবং তাছাড়াও আরো অনেক কিছু বলার আছে আজকের আড্ডা।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো, আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আচ্ছা, কাসল নিয়ে কথা হচ্ছে, সবার ফার্স্ট বলে রাখি, কাসল এই পাহাড়ি গ্রাম আগে অফবিট ডেস্টিনেশন ছিল, কিন্তু মানুষ এতই অফবিট ডেস্টিনেশন সার্চ করে ঘুরতে গেছে, সেটা আর এখন অফবিট পড়ে না। কিন্তু অনেকের কাছে কাসল কিন্তু চেনা হয়েও অচেনা, মানে কাসলে গিয়ে কী কী করতে পারবেন সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, সার পাস, ইয়াংকের পাস, পিং পার্বতী পাস এবং ক্ষীর গঙ্গার মতো ট্রেকিং যে রুটগুলোর, সেই রুটগুলোর বেস ক্যাম্প হচ্ছে এই কাসল। অন্যদিকে এখানে রয়েছে পার্বতী নদীতে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চারমূলক স্পোর্টস, যেটা আপনি যদি চান সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এবং তার সাথে সাথে যদি আপনার হিমাচলের বেশ খাবারের খাবার টেস্ট করার ইচ্ছা হয়, তাহলে অথেন্টিক ইসরায়েলি খাবারও কিন্তু আপনি খুঁজে পাবেন এই কাসলের প্রত্যেকটি ক্যাফে এবং রেস্তোরাঁয়।

মিনি ইসরায়েল বলা হয় কাসলকে। তার কারণ ইসরায়েল পর্যটকরা প্রচুর আসেন এখানে, এবং তার সাথে সাথে এতটাই সংখ্যা বেড়ে গেছে তাদের, তার জন্য এই অঞ্চলটিকে বলা হয় মিনি ইসরায়েল। কিন্তু এখানকার বাসিন্দারা বলেন যে যতদূর জানা যায় এক দশক আগে ইসরায়েলের পর্যটকরা কাসল ভ্রমণ করতে আসতেন, এবং অনেকেই আছেন যাদের হচ্ছে এই জায়গাটা এতটাই ভালো লেগে যায় যে তারা বসতি স্থাপন করেন, এবং তারপরে এই পর্যটকদের কাছে এই যে জায়গাটা খুবই প্রিয় হয়ে ওঠে, এবং তার সাথে সাথে ইসরায়েল পর্যটকরা কিন্তু কাসলে অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কাসলের প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি এবং প্রাণী জগতও ইসরায়েলের চেয়ে কিন্তু কম কিছু না। তাই আপনাকে এই মিনি ইসরায়েল একবার হলেও যেতে হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

ধরুন আপনার এই যে কর্মব্যস্ততা থেকে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন, সেই জায়গাটা পাইন বনে ঘেরা। ভীষণ অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা আপনি প্রকৃতি প্রেমী, তাহলেও কিন্তু আপনার জন্য বেস্টেস্ট ডেস্টিনেশন হচ্ছে কাসল বলা যেতে পারে। এবং শীতে এই যে কাসল, এই গ্রামটি ঢাকা পড়ে যায় সাদা বরফের চাদরে, এবং তারপরে যখন আস্তে আস্তে স্প্রিং আসে সেই সময় সেজে ওঠে সেই মিনি ইসরায়েল রূপে, এবং তখন পুরো উপত্যকা জুড়ে সবুজ কচি ঘাস দেখা যায়। এবং যদি আপনি বলি যে কাসল বেড়াতে যাওয়ার সব থেকে ভালো সময়, সেটা অবশ্যই মার্চ থেকে মে মাস, কারণ এই সময় ওয়েদারটা খুবই প্লিজেন্ট থাকে। এবং ধরুন যদি আপনি মনে করেন যে ট্রেক করবেন, তো তাহলেও অবশ্যই কাসলকেও রাখতে পারেন, তার কারণ ওই যে বলছিলাম যে বেস ক্যাম্পই হচ্ছে কাসল। এবং কাসলের ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে, সেই সব কিছু ডিটেলসে অবশ্যই একদিন আড্ডাটা দেবই। কিন্তু আজকে আমার মনে হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়ে কথা বলা যাক, যেটা অফবিট ডেস্টিনেশন, আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু জেনেও অজানা কী কী করা যেতে পারে। তাহলে এই হিমাচলি গ্রাম ঘুরতে গেলে কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন, এবং আপনার যদি মনে হয় যে পাহাড়ি গ্রামের মধ্যে কাসলকে বেছেছেন আজকে আমার আড্ডার মাধ্যমে, তাহলেও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আর ফলো করতে ভুলবেন না www.radiobangali.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা গল্প হলেও কিন্তু সত্যি, হ্যাঁ এমন কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু কাহিনী আছে যেগুলো কিন্তু আপনাকে অবাক করে দেবে, এবং শুধু অবাক করেই দেবে না, সেই গল্পগুলো অবশ্যই সত্য কাহিনী অবলম্বনে। যেমন ধরুন আইজলের এক প্রাইমারি স্কুল আলোচনার কেন্দ্রে এখন কিভাবে এক শিক্ষাবর্ষে সেখানে একসঙ্গে ভর্তি হয়েছে 8 জোড়া যমজ পড়ুয়া। হ্যাঁ, আইজলের গভর্নমেন্ট বেং প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে ভর্তি হওয়া সমস্ত পড়ুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তো স্কুলের হেড স্যার এইচ লাল ভেড লঙ্গা জানিয়েছেন, এর আগেও নাকি এই যমজ পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে, তবে একসঙ্গে 8 জোড়া যমজ পড়ুয়া ভর্তি হওয়ার রেকর্ড কিন্তু আগে কখনো ছিল না। তো আমাদের এইরকম কিছু ঘটনা আজকে সত্যি হয়ে ডানা মেলবে, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন রেডিও বাংলানেট ডট কমের সঙ্গে, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন ইয়েস গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরে, গল্প হলেও সত্যি। তো আপনি যদি কোথাও ঘুরতে যান আর সেখানে যদি পর্যটকদের হুমকি দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সত্যিই খুব মনে আঘাত দেবে, তাই না? আর সেই রকমই ঘটনা ঘটে গেছে একটা জায়গায়। ট্যুরিস্টরা স্বভাব না বদলালে তাদের আর গ্রামেই ঢুকতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছে স্পেনের মেন রোকার বিনিবেকা ভেল গ্রাম। তো গ্রামের বিভিন্ন জায়গা নোংরা করা, রাত পর্যন্ত লাউড মিউজিক বাজানোর মতো ঘটনায় বিরক্ত হয়ে গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছেন কি না, এমন চলতে থাকলে কিন্তু পর্যটকদের সেখানে ঢোকাই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত 11টা মানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যটকেরা ঘোরার সুযোগ পাবেন। অবশ্যই স্পেনের মেন রোকার বিনিবেকা ভেলা গ্রাম, এবং অপূর্ব সেই গ্রাম। যদি আপনি কখনো ঘুরতে যান স্পেনে, অবশ্যই সেই মেন রোকার বিনিবেকা ভেল গ্রামে ঘুরে আসবেন। এবং সময়টা মনে আছে তো, সকাল 11টা থেকে রাত 8:30। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল গল্প হলেও সত্যি নিয়ে। এখন হ্যাঁ, গান।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Banglanet.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো এমন যদি ব্যাপার হয় যে একটা চিপস আনতে ভুল করলে কেউ যদি বিচ্ছেদের গল্প শোনায়, সত্যিই মনে খারাপ লাগে কি না? হ্যাঁ, রোজ চাই একটা করে চিপসের প্যাকেট। ক্রেভিং মেটাতে এক মহিলার শখ তেমনটাই, আর তার ইচ্ছা পূরণের কাজে ব্যর্থ হওয়ায় ডিভোর্স চাইলেন এই মহিলা। হ্যাঁ, মানে স্বামী চিপসের প্যাকেট না কিনে বাড়ি চলে আসায় রাগে অভিমানে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, আর তারপর পুলিশ স্টেশনে অভিযোগ জানান, পাশাপাশি স্বামীর থেকে ডিভোর্সের দাবিও করেন। মহিলার এমন অভিযোগ পেয়ে পুলিশ ওই দম্পতিকে ম্যারেজ কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে তাদের মধ্যে চলতে থাকা সমস্যা মিটিয়ে বিয়ে টিকে রাখার পরামর্শই দিয়েছে। তবে এই ঘটনাক্রম সামনে আসতেই তো নেটমহল জুড়ে আলোচনার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্যেই সামনে এসেছে বিচিত্র কারণে ডিভোর্সের আবেদন, এবং সেই সঙ্গে একজন লিখেও ফেলেছেন, হানিমুনে ভালগার পোশাক পরা থেকে পড়াশোনায় বেশি সময় দিয়ে স্ত্রীকে পাত্তা না দেওয়ার মতো অদ্ভুত ডিভোর্স দাবির তালিকাতে থাকবে এটাও। সত্যি কি দুনিয়া এসে দাঁড়ালো, ভাবলে সত্যিই মাথাটা ঘুরছে, নিশ্চয়ই আপনারও। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্প হলেও সত্যি নিয়ে। এখন ইয়েস

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক। আর এভাবেই জমে উঠে প্রতিদিন গান মুসাফিরের আড্ডা, সোম থেকে শুক্র ঠিক এই সময়, আর শনিবার অবশ্যই শুনবেন এভাবেই শনিবারের কথায় কথার আড্ডা। কখনো আমি থাকি, কখনো থাকে অনামিকা, তাই আড্ডা জমে উঠবে এভাবেই, কখনো শনিবারের দু ঘন্টার আড্ডা, আবার কখনো সোম থেকে শুক্র এক ঘন্টার আড্ডা। তো আজকে আরেকটা স্পেশাল এই গল্প হলো, সত্যির গল্প আপনাদের শোনাবো। রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটর বাইক, আর তার সাইড কারে বসে মস্ত এক ভল্লুক। রাশিয়ার আর খানগ্লেস্কের রাস্তায় ভল্লুকের বাইক সওয়ারই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে বাইকে সওয়ার দুই ব্যক্তি আর বাইকের সঙ্গে লাগানো সাইড কারে বসে রয়েছে ভল্লুক টিম। তো প্রাণীটিকে রাস্তা দিয়ে যাওয়া বাকি পশু পাখিদের বা পথচারীদের দেখে হাত নাড়তেও দেখা গিয়েছে, আর সেই ভল্লুকের মুখে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে সরিয়ে দিতেও দেখা গিয়েছে ওই বাইকের পিলিয়নকে। তো ভাবতে পারছেন এভাবেই কিন্তু ওরাও আমাদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। হ্যাঁ, প্রাণী জগৎ কিন্তু আমাদের যথেষ্ট আনন্দে রাখে, ভালো রাখে, আর মাঝে মাঝে ওদের দিকেও আমরা কখনো কখনো উৎসাহিত হই। হ্যাঁ, লড়াইটা মাঝে মাঝে ওদের দেখে আমরা চেষ্টা করি আরও ভালো করে করার। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসবো। শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানি .com এ গান মুসাফিরের আড্ডা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের আড্ডা, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা। আর আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, 4745039657121। তো আজকের এই শো শেষ করবো আরেকটা গল্প হলেও সত্যি দিয়ে। চারিদিকে ঘিরে রয়েছে পরিবারের চারজন, আর তার মাঝে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য। হাতির একটি পালের ভিডিও ভাইরাল হয়েছে, আর সেটি তামিলনাড়ুর টাইগার রিজার্ভের। আর সেই ভিডিওটাতেই দেখা গিয়েছে ক্ষুদে এক হাতি সবুজ গালিতায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তার চারদিকে ঘিরে রয়েছে পরিবারের চার হাতি। তো মিষ্টি সেই ভিডিও দারুণ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারা কি বলছে, একজন তো লিখেই ফেলেছেন জেড প্লাস প্লাস জ্যাম্বো সিকিউরিটি দেখতে ঠিক কেমন হয়, এটা তারই উদাহরণ। অন্য একজন লিখেছেন এমন সুন্দর দৃশ্য দেখে মনটা দারুণ খুশি হয়ে গিয়েছে। আবার অপর একজন লিখেছেন পরিবারের ছোট সদস্যদের আগলে রাখার কাজটা দেখছি সবাই একইভাবে করে থাকে, সেটা মানুষ হোক বা পশু, নেচার যেন একই রকম। তো এভাবেই প্রকৃতি ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ আসি, শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সবথেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +747503965712। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657121 তে। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।

শুনছিলাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কি কি কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712 তে। আপাতত সময় বলতে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com।

মিলে মিশে হয়ে যায় প্যারিসের চুকে চুকি। পাবেন না মশলাটা যেখানে যান না, আমি শেষে ভাগ্য হতে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে ভাগ্য।

দেবীর অগুন্তি মোদেই হবে না ভুঁড়ি যত খুশি খান না আমি শেষে আজ অস্ত মাঝেই করি দেবীর অগুন্তি মোদেই হবে না।

ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি কিংবা ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল, সব কিন্তু বাঙালি একেবারে চেটে পুটে খায়। ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ মানেই হলো ভোজ্য রূপ, বাঙালির স্বাদের রূপলি শস্য। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা ইলিশ মাছের গপ্প বলবো, কারণ ইলিশ মাছ মানে কিন্তু বাঙালির কাছে একেবারে সেই এক অতুলনীয় স্বাদ আর গন্ধের সেই মাছ। আর সেই মাছ যদি হয় পদ্মার, তাহলে তো কথাই নেই, পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ, আহা, মনে পড়লেই জিভে জল এসে যায়। সেই পদ্মার ইলিশের গল্প নিয়ে ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে সব কিছুই থাকছে পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ, আর বর্ষার মৌসুমে যখন রুপোলি সর্ষে বাজার ভরে যায় তখনই শুরু হয় ইলিশ উৎসব। বাঙালির ঘরে ঘরে চলতে থাকে মহাভোজের আয়োজন, আর সেই ইলিশ মাছ, যেটা ভাজা থেকে শুরু করে ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, সব কিছুই বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। আর শুধু যে ইলিশ মাছের নানা রকমের পদ তাই শুধু নয়, ইলিশ মাছ ভাজার যে তেল সেটা দিয়েও কিন্তু বাঙালি একেবারে যাকে বলে চেটে পুটে ভাত মেখে খান। আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছের কথা বলছি, যা বাঙালির অত্যন্ত প্রিয়, সেই ইলিশ মাছ কিন্তু বাঙালির আবার যে সে ইলিশ হলে ঠিক পছন্দ হয় না। ইলিশ মানেই তাদের কাছে সবচাইতে পছন্দের যে ইলিশ সেটা হলো পদ্মার ইলিশ, কারণ পদ্মার ইলিশের যে স্বাদ আর গন্ধ, সেই ইলিশের স্বাদ কিন্তু অন্য কোনো নদী বা অন্য কোনো জায়গার অর্থাৎ সাগরের ইলিশের মধ্যে সেটা পাওয়া যায় না। আর এই যে পদ্মার ইলিশ আর সাগরের ইলিশ, তার মধ্যে মূল যে পার্থক্য সেটা তো অবশ্যই স্বাদ, তার সঙ্গে তাদের কিন্তু চেহারারও অনেক পার্থক্য রয়েছে। কিভাবে চেনা যাবে যে এই ইলিশ মাছটা পদ্মার ইলিশ নাকি সাগরের ইলিশ, জানবো সবকিছুই একটা ছোট্ট ব্রেকের ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বৃষ্টির দুপুর গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর পাশে ইলিশ মাছ ভাজা, ব্যাস আর কোনো কথা হবে না। বাঙালির সেই প্রিয় ইলিশ মাছ যা বাঙালির রসনাকে বহু বছর ধরে তৃপ্ত করে আসছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে পদ্মার ইলিশ যেটা, সেই ইলিশের সঙ্গে কিন্তু স্বাদ আর গন্ধে অন্য কোনো ইলিশের তুলনাই চলে না। আমরা যাকে সাগরের ইলিশ বা বম্বে ইলিশ বলে থাকি, সেই ইলিশের স্বাদ আর গন্ধ তো অবশ্যই সেখানে কখনোই টেক্কা দিতে পারবে না পদ্মার ইলিশকে। এছাড়াও এই দুই ইলিশের মধ্যে গঠনগত কিছু পার্থক্য কিন্তু রয়েছে, কারণ এই যে বম্বে ইলিশ তার যে সাইজ সেটা অনেকটা ছোট এবং দেখতে একটু লম্বাটে ধরনের, পেটের অংশটা তেমন ফোলা নয় আর মাথা আর লেজ তুলনায় তেমন সরুও নয়। আর অন্যদিকে পদ্মার ইলিশ দেখতে একেবারে পটলের মতো, মাথা এবং লেজের অংশটা অনেকটাই সরু আর পেটের অংশটা বেশ চওড়া আর আকারে অনেকটাই বড়। আর অন্যদিকে যে পদ্মার ইলিশ তার গায়ে একটা লালচে সুস্পষ্ট ভাব রয়েছে, আর বম্বে ইলিশে বা রূপনারায়ণের ইলিশ যেটা তার গায়ে ওই লালচে ভাবটা থাকে না, তার থেকে বরং আমরা বম্বে ইলিশে অনেক সময় যেটা দেখি সেটা হলো একটা কালচে ভাব দেখা যায়। আর এই যে দুই ইলিশ, সেই দুই ইলিশের চেহারাগত পার্থক্য রয়েছে, আঁশের দিকেও পার্থক্য রয়েছে, আর অন্যদিকে এদের যে গায়ের যে রংটা সেখানেও কিন্তু পদ্মার ইলিশ অনেক বেশি উজ্জ্বল, আর নদীর ইলিশ যেহেতু বেশি চকচকে বেশি রূপলি ধরনের হয়, আর অন্যদিকে সাগরের ইলিশ কম উজ্জ্বল হয়। এইভাবেও কিন্তু আমরা গঠনগত পার্থক্যও দেখতে পারি এই সাগরের ইলিশ আর পদ্মার ইলিশের মধ্যে। আর স্বাদ, যেই স্বাদের আর কোনো তুলনা হয় না সেই পদ্মার ইলিশের স্বাদ কেন এত বেশি, কি মনে করেন সবাই, জানবো সে কথাও। তবে সব কিছুই থাকছে গানের ওপারে, ফিরে আসছি কয়েকটা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির প্রিয় রূপলি শস্য ইলিশ মাছ, যা বহু বছর ধরে বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে। সেই অতি সুস্বাদু লোভনীয় সেই ইলিশ মাছের গপ্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেখানে প্রথমেই বলতে হয় পদ্মার ইলিশের কথা, যার স্বাদের কোনো তুলনাই হয় না। কিন্তু কেন পদ্মার ইলিশ অন্যান্য জায়গার ইলিশের তুলনায় স্বাদ এবং গন্ধে এতটাই বেশি? সেখানে অনেকেই যেটা মনে করেন সেটা হলো, ইলিশ মাছ যখন ডিম পাড়ার সময় হয় তখন সমুদ্র থেকে নদীতে যায়, এই সময় সে খাবার খুব একটা খায় না, ফলে তার শরীরে যে সঞ্চিত ফ্যাট থাকে সেটা ভেঙে সুস্বাদু ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। আর সেই জন্যই ইলিশ মাছ সমুদ্র থেকে যতটা দূরে পাওয়া যায় তার তেল তত বেশি হয়, পাশাপাশি তার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আর সেই জন্যই পদ্মার ইলিশের স্বাদ এত বেশি। আর সেই পদ্মার ইলিশ যার স্বাদ এখনো কিন্তু জিভে লেগে রয়েছে, আর সেই ইলিশ মাছের গপ্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে সবকিছুই থাকছে পরপর দুটো গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ ইলিশ মাছ নিয়ে। আর সেই ইলিশ যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই, কারণ পদ্মার ইলিশের যা স্বাদ আর গন্ধ তার জুড়ি মেলা ভার। অন্য কোনো জায়গার ইলিশ মাছ কিন্তু স্বাদে গন্ধে এই পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধকে টেক্কা দিতে পারে না। আর সেই পদ্মার ইলিশ এখনো কিন্তু সবার জিভে লেগে রয়েছে। আর সেই পদ্মার ইলিশের খোঁজ বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন, পৃথিবীর সে দেশে হোক কিংবা বিদেশে, সব জায়গাতেই কিন্তু বাঙালি একবার একটু ইলিশ মাছের খোঁজ অবশ্যই করে থাকেন। আর যদি পেয়ে যান মনের মতো একটি ইলিশ মাছ, তাহলে সেটা বাড়িতে নিয়ে আসতে ভোলেন না। আর তারপর সেই ইলিশ মাছ ভাপা হোক, সর্ষে ইলিশ হোক, কিংবা ইলিশ পাতুরি, কিংবা একেবারে যাকে বলে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, অথবা ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে একটু ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে গরম গরম ভাত, ব্যাস বাঙালির আর কি চাই। সেই বাঙালির সেই প্রিয় ইলিশ মাছের গল্প, আর সেই গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম দূরে গিয়ে, আমি তোমার গৌরব। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে কথাটা দিয়ে শুরু করলাম আজকে আমাদের আড্ডাটা, তার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেটা হলো আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে এই বিষয়টাকে নিয়েই, অর্থাৎ ফিরে আসা। আমরা অনেক সময় অনেক দূরে চলে যেতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের ফিরে আসতেই হয়। তো সেই ফিরে আসা ঠিক কীরকম বা কত রকম, সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আগামী এক ঘন্টা। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যেগুলো আমার খুব পছন্দের। তার উপরান্তে কথা হচ্ছে প্রথম সেই ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিরে আসা, আর সেই ফিরে আসাটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন আপনি জীবনের ট্র্যাক থেকে পিছলে পড়েন কোনো কারণে, সেটা দুর্ঘটনার কারণে হতে পারে অথবা কোনো অন্য কারণ। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু সময়ে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো কিনা একেবারেই অনভিপ্রেত, কিন্তু তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলতে থাকে নিজের মতো করে নিজের গতিতে। সেই গতিতে তাল মিলিয়ে ইচ্ছে ডানায় ভর দিয়ে আকাশ ছুঁয়ে আলটিমেটলি আমাদের জীবনে ফিরে আসতেই হয়। আর এই ফিরে আসাই আমার কাছে সব থেকে বড়, সব থেকে স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফিরে আসা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব ফিরে আসা নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে আসার কথা বললেই আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সেই বন্ধু যে কিনা অনেক দূরে চাকরি করতে গিয়েছিল, কলকাতাতে তার বাস, কিন্তু কোনো মতেই সে তার মনটা সেখানে স্থায়ী করতে পারছিল না। আলটিমেটলি সে তার চাকরিটা ছাড়ে এবং ছাড়ার সময় যে রেজিগনেশন লেটারটা দেয় সেটা দিয়েছিল তার অফিসের হোয়াইট বোর্ডে। কী লিখেছিল জানেন? একটি কবিতা, যেখানে সে লিখেছিল, জীবনটাকে লিখে ফেললাম অনিশ্চিতের পাতায়, আবার ফিরে চললাম আমার কলকাতায়। এইভাবে রেজিগনেশন দেওয়া সত্যি আমি তো আর কাউকে শুনিনি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ফিরে আসা নিয়ে। আর এই ফিরে আসা নিয়ে অনেক কথা, অনেক গল্প আছে, সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.